লাকে আকাশবাণী ডিফু নন স্টুডিও ঘুরিয়া পর পরফাই ফরা মিনিট ফকেব চকসি রেডিও নাকার জুদুন কাদকা রাতাফা নীলি ইলিটা তেরনপি কারডম নাকা জেয়ারসি পিনিয়া ট্রান্সমিশন ইং পুপনিকল পিনিকে পাই পাই নিফাই ইং কয়রা সের ক্যাব ভমতিয়ারনি জাইমেকে বাংলাকে এফ এম বেন আলং পেন মেগাহার্স ফারোই সিরা তকবরা সির ক্যাব নিউজ অন এয়ার এপ লাপেন রিস এপ আলং পেন সিতামি নাংলিতুম আকাশবাণী ডিফুয়া জাইমেক আর্জু ইকলংজি পিনি কন্ট্রোল রুম আলং সাই আর পুকে দেঙ্কি ইঞ্জিনিয়ার অন ডিউটি বুদ্ধদেব ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট সেরদিহুন বেপি লাপেন বাংফু বাংফি কে থনকেওয়ান আসাই কেক্লেমা পাংকে সনসিরাম টিসু

লাকে আকাশবাণী ডিফু পিনিয়া ট্রান্সমিশন লং কপি পিয়া যায় মেক্সিকে রৎকাপার যুবনিক ডিমা নন পেন চেথান মেক্সিনাং পরভাই ট্রগ্রা মিনিট কেবা পর্ণাং লিতুম আসন আসন কাংডু কার্ডমালুন আর জুয়েক লংজি পরভাই ট্রগ্রা মিনিট হংকে প্রফা পর্ণাং লিতুম নীলিজে ফং নীলুঞ্জির আজায় মেকাং ডেঙ্গলং দিগ্যা নিংটি পেনলামজির আর জুয়েক লংজি পরভাই ট্রগ্রা মিনিট হংকে প্রসির কেবা পর্ণাং লিতুম পিনিয়া সারলামথে আর জুয়েক লংজি পরভাই ট্রগ্রা মিনিট প্লিকিয়াপ পর্ণাং লিতুম আসন আসন কার্বিলুন বারিম আর জুয়েক লংজি পরভাই ট্রক্সিরা মিনিট কেব পর্ণাং লিতুম ও ভিয়াজাই মেক আং ডেঙ্গলং সোশিয়াল মিডিয়া অপুথাক চিহু চিপুট আর জুয়েক লংজি পরভাই ট্রক্সিরা মিনিট প্লিকিয়াব পর্ণাং লিতুম আসন আসন লুঞ্চিতু আর জুয়েক লংজি পরভাই নিয়ার কেবরা মিনিট থং কেব পর্ণাং লিতুম আসন আসন লুঞ্চে থাক আর জুয়েক লংজি পরভাই সির কেবরা মিনিট গ্রে ফ পর্ণাং লিতুম আসন আসন হিন্দি দেট লং রিচিং হন আলুন আর জুয়েক লংজি পরভাই সির কেবরা মিনিট প্লিকিয়াবরা ফ পর্ণাং লিতুম আসন আসন ইংলিশ আলুন আর জুয়েক লংজি পরভাই কেবরা মিনিট গ্রে ফ পর্ণাং লিতুম লামজি রাজাই মেক আং ডেঙ্গলং নিউক্লিয়ার টেস্ট আপুথা চিন্থং ইংটি পেন লামজির আর জুয়েক লংজি লাবাংসু আলামজির কেপিনি আকাশবাণী ডিফু পেন কেরত কাপাচে তাক চেংজি আজাই মেক ইকপ লাপেন আদুন্থু হেওয়ালি ইংটি পি পেন লামজির আর জুয়েক লংজি পরভাই কেবরা মিনিট থং কেব পর্ণাং লিতুম আসন আসন নিতুর নিহাং আলুন আজাই মেক আর জুয়েক লংজি পরভাই ক্রি সিয়া পর্ণাং লিতুম নিং আর লো আলাম থে আজাই মেক আং ডেঙ্গলং বলন পি তেরাং পি পেন লাম থে আর জুয়েক লংজি লাপেন সুয়ার লো সিয়াং টং আজাই মেক আং ডেঙ্গলং কাবান তেরন পি লাপেন রূপজিলি ইংটি পিয়াং বং চিহু চিপুট আর জুয়েক লংজি পরভাই প্লিরা মিনিট থংকেপ পর্ণাং লিতুম আসন আসন ডিমাসা আলুন বারিম আর জুয়েক লংজি পরভাই প্লিরা মিনিট প্লিকেপরা ফ পর্ণাং লিতুম আসন আসন বড়ো লুন বারিম আর জুয়েক লংজি পরভাই ফ পর্ণাং লিতুম রং রূপ আজাই মেক আর জুয়েক লংজি পরভাই ফরা মিনিট থংকে পর্ণাং লিতুম পিনিয়াসার লামথে আর জুয়েক লংজি পরভাই ফরা মিনিট থংকে এসিয়া পর্ণাং লিতুম আসন আসন কার্বিলুন বারিম আর জুয়েক লংজি পরভাই ফরা মিনিট ফকে পর্ণাং লিতুম লামজির আর জুয়েক লংজি পরভাই ট্রগা পর্ণাং লিতুম কিষাণ ওয়ানি আজাই মেক আর জুয়েক লংজি পরভাই ট্রগ্রা মিনিট থংকে পর্ণাং লিতুম আসন আসন হিন্দি দেট লং রিচিং হন আলুন আর জুয়েক লংজি পরভাই ট্রক্সিয়া পর্ণাং লিতুম আসন আসন কার্বি দেট লং রিচিং হন আলুন আর জুয়েক লংজি পরভাই ট্রক্সিরা মিনিট গ্রে ফ পর্ণাং লিতুম আসন আসন আসামিস আলুন আর জুয়েক লংজি পরভাই ট্রক্সিরা মিনিট থংকে পর্ণাং লিতুম মেক দান কাচি পিয়া পুথাক চিহু চিপুট আর জুয়েক লংজি পরভাই নর কেব পর্ণাং লিতুম আসন আসন ইংলিশ আলুন আর জুয়েক লংজি পরভাই নর কেবরা মিনিট গ্রে ফ পর্ণাং লিতুম কাপাথুয়া যাই মেক আর জুয়েক লংজি পরভাই সির কেবরা মিনিট গ্রে ফ পর্ণাং লিতুম লামজির আজাই মেক আং ডেঙ্গলং কিচু কিজুন আমো আত কাচিলার কেনাং সদ পুথাক লামজির আর জুয়েক লংজি লাবাংসু আলামজির কেপিনা আকাশবাণী ডিফু পেন কেরত কাপাচে তাক চেংজি আজাই মেক ইকব পরভাই সির কেবরা মিনিট থং কেব পর্ণাং লিতুম আসন আসন কার্বি লুঞ্জে থাক আর জুয়েক লংজি লাপন হ্যালো পিনি আ ট্রান্সমিশন অলং কেরত কাপার জুজি আজাই মেকি লাকে আকাশবাণী ডিফু নন স্টুডিও ঘুরিয়াপর পরভাই ট্রগ্রা মিনিট ফ প্লেংজি ডক ডগল লাসিনাং লিতুম দিল্লি পেন কাপাচিটাক ইংলিশ আলাম পেন বীরতা আর জুয়েক লংপো

লাগে আকাশবাণী টিফু নন স্টুডিও ঘুরিয়া পর পরফাই ট্রগ্রা মিনিট প্লিকে প্লেংটাংলো লাসি আদুন্থু কার্বিলুন বাড়ি মাজাই মেকাং ডেঙালং কেচেংসি লুমডিং তেরাং পেন কিলুন আলুন আর জুয়েক সিনাং আলাংলি পেন কিলুন জি আলুনকে আদামাসার মুনচার নিয়ালুন মারাং আজির পেন ততাংতে আর জুয়েক সিনাং লবাংস আলুন

লাপনপর্ণাং লিতুম আসন আসন কার্বিলুন বারিম আর্জুইক লংটাংল লাকি আকাশবাণী ডিফু নন স্টুডিও ঘুরিয়া পর পরফাই ট্রক্সি প্লেংটি ডকডকল লাসিনাং লিতুম দেলহি পেন কাপাচিটাপ হিন্দিয়ালাম পেন বিরতা আর্জুইক লংপ আদুন্থু পরফাই ট্রক্সির আমিনিত ফ পর্ণাং লিতুম দেলহি পেন লেথত কাপাচিটাপ ইংলিশ আলাম পেন বিরতা আর্জুইক লংজি

0: আন কোনো ম্যাচ আছে নেকি?
1: ঠিক তেনেকুৱাই ধৰা ভাই, বেংকলৈ যাব লাগে ককাক লৈ।
0: অঁ ভাই, বয়স বেছি হলে ৰানাৰটো লাগেই।
2: পিছে বেংকিঙত নেলাগে।
3: এনেওটো আৰ বি আই কৈছে চিনিয়ৰ চিটিজেনছ আটাইতকৈ আগত। যদি আপোনাৰ বয়স 70তকৈ বেছি, শাৰীৰিকভাৱে অসমৰ্থ আৰু আপুনি বেংকলৈ যাব নোৱাৰে, তেন্তে বেংক আহিব আপোনাৰ ওচৰলৈ আৱশ্যকীয় সেৱাসমূহ লৈ, তাকো অনিবাৰ্য দৰত।
2: চিনিয়ৰ আটাইতকৈ আগত আৰ বি আই কৈছে, জানি লওক, সতৰ্ক হৈ ৰওক।
4: লাগে আকাশবাণী ডিফু জাইমেকে বাংলাকে এফ এম বেনালং পেন মেগাহার্স ফারোই সিরা টক বরা সিরকে নিউজ অন এয়ার এপলা পেন রেস এপালং পেন সিতামে নাংলিতু আকাশবাণী ডিফু আজাইমেক আরজু ইকলংজি নন স্টুডিও ঘুরিয়া পর ভাই ট্রকসিরা মিনিট কে প্লেংটাং লাসি আদুন্থু ওভি আজাইমেক আংডেঙালং সোশিয়াল মিডিয়া পুথা দিসয় হানসে ওয়াটসন হানসে ধনসিং ইংটি লাপেন পখিলা ইংটি পিয়া তুমপেন চিহু চিপুত আর্জু ইকসিনাং আলাংলিয়া তুমপেন চিহু চিপুত পঞ্জিকে হেলভিলিন তিমুংপি ততাংতে আর্জু ইকসিনাং আলাংলি তুমপেন চিহু চিপুত আলামজির
5: সোশিয়াল মিডিয়া লাগে উভে কিমি কেনাং সৎকে রিসনিম সকায় লং ইসি কিন্তু ক্লুংসন পুলে পুদামসেতা হেনুনে সোশিয়াল মিডিয়া কি মেয়ালামলে চিথানদাম পুলতে আকি অং পিদু পুদাম লনাং বীরথে আদাং কপি কুসন সে প্লাং বম্মা লাস বীরটা চালা সে তালাং দুন ভয় লং লান চট কালেসি মুড়ি তুম আনিংর লোয়ালাম কাছে থানা ডিম জিরপি জির পং বং কাছিং কিচি থান হৈ হুই ডিম সে তামে নংমান বনতা সোশিয়াল মিডিয়া আকাহিনু আসনতা দোপি খাংজাং তাংতে সোশিয়াল মিডিয়া উবে কিমি মতে রিসনিম সো আতুমা ফান কোয়ান আলে দোমা লাপেন আকাহিনু কুপি পি আসন দোমা কার্বিয়াং লং আলং প্রেকজাম প্রেকজাম আসাই কি ক্লেমা বাং ফুয়া তুমা লং পেন নিঙার লো আলাম ইলি আর্জুন ইকসিনা আফ্রাংসি ফিরাংকি আসাই কি ক্লেমা বাং ফু লাপেন কে দে দ্রঙ্গ এক্সপ্রেস আলং অ্যাসিস্ট্যান্ট এডিটর স্যার ওয়াটসন হানসে আলাম থে আর্জু ইকসিনা
6: আফ্রাংসি আকাশবাণী দীপু পানসিমা কিরো পিল লা রেসোনিম সো তুমান লা সোশ্যাল মিডিয়া পেন আকি মি সি দোমা মতে আকি নো সি দোমা পু আলাম থে সিমে কানিং জে ফানসমে আপর লাপেন আওয়ার সাই কিমি নাই পিপল লাসি সোশ্যাল মিডিয়া আলি দু পিক লতা লাসি লাখা ই লতা পেন আমি তুম মেথাং কাই সামি কচেলার পন্দুল পেন আলি কে ওয়ান দু পিক লোলা সোশ্যাল মিডিয়া পেন জব আসি দিল্লি বাংলা বাং নিংজে পন পেল বা কাপেক নিংজে এট পো বা পাকলাং নন দু পিক পো লাসি নিলি কে পাকলাং কাংতুং আলাম মাংকে লা বাকে জং পন আলাম মাংগে লা হানো কাফেরে মি লাপেন মানে কাছেরি নং জেলাম থে সি সোশ্যাল মিডিয়া বাংকে মানে সি অ থেক থে প্লোতে পিলো কাচারলি ইনাত সামে কাছে পান হক দি লাল বাংলো সে মানে পেনাং আরে সুনিম সো তুম কিলুন কে কান লাপেন কাপাং এ বাং সি আর ডি পিদুন অং চেটল লাসো আজক মিথাং লো কাচারলি ফান আপর চিপি থেক থে দ্যাট আনকে লো চারলি আনাত পাফিদুন দু পিগলো সে অর্থেক প্লোতে মেসেন সেটা অর্থেক হৃদয় প্লোতে সোশ্যাল মিডিয়াকে আপর কেপা দাম আতোয়ার সি মান রং পো কাপাং ই লাপেন কিলুন কে কানকে সেকেন্ডারি লাসি আপ্রাং সি কে ইলিতুম লো কচারলি এনাচি আর ডি কে পি নাই নংজি বিউটি কন্টেস্ট মতে লাপু কেপাং ই না চেপাতে চেপাতে দুন পুস্তমে লো কচারলি আকে থেক আউই প্লোতে আকাং টুই আন লি দুন দে লাপেন আহক পেড় আলাম থে আবাংকে লাপু হেল ইনোদ আবাং ফু মতে আবাং ফি আর জে কিমি চট পেনকে খাই ফান কুপি লাপেন কোয়ান আল্লে ল কেওয়ান পি থেকজি দি লাপেন আনপারটে লা কাচারলি আওয়েদ সতামে লা হান চুজর চট আমি তুমি খে ফান আল্লে কেওয়ান পি কেউজি আথেকে মেথাং আহেমতা চেলাং পো লাপেন লংরি তা চেরাই কম থুলাং দি কেথে কেরিয়া সন পেন কে মেথাং খে ফান চেলাং দুঞ্জি লাপেন আজাকং কিলং অং চেট আসে মানে হলা কেপাং এ লাপেন কিলুন কিকান পাং মানে লাপাং চারলি দেজি পু বাঙালি ইসলামে আর ডি কিপি বাঙ্গে লা তুমলা লো কে চারলি নাট বাংসে আর ডি পি কিপি নাই নাইজি পু ফান সিনিলি বাঙ্গে কিজং বা কিপু দাম বাংতুং আসে থেক নাইজি আসে কেপাং এ বাঙ্গে লাফল ইলি মেথাং রে দেং লং তাংকা মহা দু পথে দি পেরি তালাকে বোজার লং দু হিথিকোলা লং দু লাসি কাকে তালহাইকে মানে দু লং থেক জি বসে মেলা

0: আপেন লাসোপেন যখন পেয়ারি কিমি কাকি মানে চিংথাং বেড়াপতে মানে আর জি তা পেন মাসি লাং মিদে জি আসি লাহাই হরমু পাঙ্কে ইতুম সনহলা আন মাথা নামে বসমে আর ডি পি নং নংজি নাই বাঙ্কে মানে লোকে চার ই বাংলো আসি লালো আপেন মাথা দাম সিনা ইতুম হেমফ্রেকলে লং পঞ্জি সামে আর জি কিমি আফাই পেন কালি সেটা কেথে কেরে আতুম আফাই দুপিক পেন কাছে সং পেন সি লং জি দি লাসি লালো এসন মাংকে লাসি আর জে কে পিনি দুজি পেন আপ কে আবেদ জি এরেং চিকি দুজি সেটা কেথে কেরে লেপেন কামাথা কাংচো কে মানে চিঠি দুটি গান দুজি দি লাসি কিছু তো ভাঙিল ফেল সোশ্যাল মিডিয়া লং মানে কে ক্লাং খ্রয় দুন এড নাং নি কে পাচু বাই লাপেন কিদি পাসন আলাম থে তা দুপিক জি লাপেন লাবাংসো কে খ্রয় দুন এড আতুমাকাই মানে কাছে পানহক তা দুপিক বিহা কে ক্লেম পেন চেংলক পিনানসু চেকাক বা পিনান কি দু পিসু কে এন দি পেন মানে আফি কিসুম কে ফোদ সন কাছে তো নাং দুপিক দি লা মানে সোশ্যাল মিডিয়া লং কে ক্লাং আপত মানে কি ক্রয় দিন এড সো বাংসি মানে আর ডি পি রঙা যখন দি লালো আসে কাকে মাত মানে আকো খাই ফানা কয় ওয়ান ওয়ার থেকে চকচে সেটা ইমি থাং কাছেরে পেনসি মানে দু নংজি আহক মাত থেক নংজি লাপেন কিলুন কে কান থেক নংজি সেটা কেচারলি সি আর ডি পি লাসি মানে কিজু চিনি লিগি পুকুন্তু বাঙ্গে লাফালো মানে সোশ্যাল মিডিয়া বাঙ্কে মানে অথেক মেসেন মে অথেক থেপ লোতে লাঙ্কে ফেরে মে ইলি তুম বিয়ে কাকু হতে লাসনোবার সাই লাসি নন বাঙ্কে লাসনোবার সাই দু সোশ্যাল মিডিয়া পেন জক্স মে পেনান মানে কে চার্লি আসুন সুমি ডাক তুম লং পঞ্জি লাসি মানে আল্লি কে দোহরমু লে তুম চার্লি পন্নাং পুসি মানে নীলি পু কি পুগংু লাপেন লা কাফ্রে মে সন বা আল্লে কে উই আল্লি কাবি হরমু পেন মাংকে তুম চিফাই লোচে নংজি বা আপর চিপা দা মাংকে তুম কিসাং হুট ফোন মাংসি মানে লাহাই সোশ্যাল মিডিয়া মানে নিং চিপা রং হরমু ফোন মাংকে তুম ইউজ চাটনি বা লাং চট সিকি মে লাপেন কাপ্রেক ইতুম লা কে থেক কেরে লো কে চার্লি দি স্কিলস হরমু বাংলা হালালে চার্লি দু আওয়ার সাইড মানে তুম চু এন দু লালোতে মেথাং কে আল্লি দো পো মো খাই ফান্তা আন সাসে লো আল্লি গে দো পো আসি লান মেল নীলি কেনিং জেই বাংকে সি চুরো পারফেক্ট লো কার্ডম
1: উথত উম্পানা এম ই স্কুল আথান বাং সার ধান সিং ইং তি আলাম থে আর জু ইক সিনাং
2: কার্ডম মিডিয়া পুলোতং তে তং সিকট পেন মে হিনো আবিরদা পিরথে আমনি দাতুমা ফান কাপেছে তাক আবার সাই আফান সে মিডিয়া পুলো লসি মে হিনো আবিরদা পিরথে আমনি দাতুমা ফান কাপেছে তাক লাসো আবার সাই দু লাসো আবার সাই দু আং বং পেন ইসন সন নি নিলি পুদাম ইংটুং কিচেং সে কে প্রিন্ট মিডিয়া প্রিন্ট মিডিয়া পুলোতং তে নিউজ পেপার ম্যাগাজিন লাহাই পেন লাহাই কাপুর হি পেন আজক মে হিনো আবিরতা কাছিনি উন লাসো আবার সাই আফানকে প্রিন্ট মিডিয়া পুলো লাপেনকে ইলেকট্রনিক মিডিয়া পুদুলাং ইলেকট্রনিক মিডিয়া পুলোতং তে রেডিও পেন টেলিভিশন পেন লাম লুন তুমো মে হিনো আবিরতা পেরথে আমুলু কটুম ফান কাপেচে তাক আবার সাই লাফানকে লাকে ইলেকট্রনিক মিডিয়াটা ইসিল লাপেনকে সোশ্যাল মিডিয়া পুলোতংতে লাটা ইলেকট্রনিক মিডিয়া আসাব ক্যাটেগরি ল লাসে লাংদাম ল নাং সোশ্যাল মিডিয়া আবার সাইকেল আহেল পুদাম ল নাং গুগল আসন লাপেনকে ইউটিউব আসন ফেসবুক আসন ইনস্টাগ্রাম আসন লাপেন কাপ্রেক কাপ্রেক দু লাং লাহাইকে সোশ্যাল মিডিয়া অ্যাপস ল বাটে সোশ্যাল মিডিয়া আবার সাই ল লাপেন সোশ্যাল মিডিয়া পেন আজক লাহাই ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ পেন আজক মে হিনো আবিরতা ইলি তুম তং সিকট পেন পেরথে মুলু কাতুম ফান পাচে তাক উন লাসে লাসো সোশ্যাল মিডিয়া কি ইলি তুম আকাম কাপি দো পেন আজক ইলি তুম লাহাই ফেসবুক ইনস্টাগ্রাম কি ইউজ পেন আজক ইলি তুম ফান আলে লাপেন আকালুকসান ওসুমার আতুম ফান লাপেনকে রিসুনিমসো আতুম ফান আকিসার আতুম ফান ইলে তুমি ফান আকালুকসান লাপেন আল্লে কপি পিল।

0: mane bang jong se pe bu ke hom embroidery la pena son son pe ke ro jani ke hang do pulote di phu rong thar ve long joy ke pe nang li tum hom rik tame kachini mu chaje phan mobile number ner cap ke thom sir cap sir cap sir cap pho hini hini tro ke thom
1: lake akashwani diphu jaime ke wangla ke fm benalong pen megahertz pharoi sira tokbora sirke news on air app la pen ris app along pen sitaminang litum akashwani diphu ajaime arju iklongji non studio guria por por finer ke pramini thong ke bra pho plengji dog dog lo la si adun thu nang litum lunje thak ajaime angdeng along ke cheng si পখিলা লেখেপি লাপেন শুভরামিং হি কিলু নালুন আর্জুইক সিনং আলু নালাম থি নাংলে মানতে মালংপি ততাংতে আর্জুইক সিনং লাবাং সোয়ালুন

0: লোকপিয়লৰ প্ৰথম পৰ্যায় গৃহ তালিকা আৰু গৃহপিয়ল অৰ্থাৎ আপোনাৰ ঘৰৰ গণনা হ'ব। আহক আপোনাৰ সহযোগিতাৰ দ্বাৰা ইয়াক সফল কৰো আৰু বিকশিত ভাৰত 2047ৰ দিশে আৰু এটা খোজ আগবাঢ়ো।
1: মানে এবাংজং সে পে বুকে হোম এমব্রয়ডারি লাপেনা সন সন পে কে রাজিয়া নিং কে হাং দো পুলোতে দিফু রং থার বেলং জয় কে পে নাং লিতুম হোম রিক তামে কাচিনি মু চজিয়া ফান মোবাইল নম্বর নের ক্যাপ কে থম সির ক্যাপ সির ক্যাপ সির ক্যাপ ফ হিনি হিনি ট্র কে থম
2: লাকে আকাশবাণী দিফু জাইমে কে বাংলা কে এফ এম বেনা লং পেন মেগাহার্স ফারু ইসিরা তকবরা সির কেপ নিউজ অন এয়ার এপ লাপেন রিস এপ লং পেন সিতামি নাং লিতুম আকাশবাণী দিফুয়া জাইমেক আরজু এক লংজি নন স্টুডিও ঘুরিয়া পর পরফাই সির কেপ রামিনিট ক্রি ফ প্লেংটাং লাসি আদুন্থু হিন্দি ডেট লং রিচিং হন আলুন আজাইমেক আং ডেঙালো কেচেং সি মুকেশ লাপেন আরি সাংহা তুমপেন কিলুন আলুন আরজু এক সিনাং আলুন আলাম থি একদিন বিগ জায়গা ততাংতে আর্জুইক সিনাং

লপনপর্ণা লিতুম মোহাম্মদ রফি পেন কিলো নালুন আর জুয়েক লং টাংল আদুন্থুতা মোহাম্মদ রফি পেন কিলো নালুন আর জুয়েক সিনাং আলুনালাম থে কার চলে হাম ফিদা তো তাংতে আর জুয়েক সিনাং

0: सुबह 11 बजे मन की बात।
1: লাকে আকাশবাণী ডিফু যাই মেকে বাংলাকে এফ এম পেন লং পেন মেগাহার্স ফারো ইসি রাতক বড়া সিরকে নিউজ অন এয়ার এপ লাপেন রেস এপ আলং পেন সিতামি নাংলিতুম আকাশবাণী ডিফু আজাই মেক আর জু ইক লংজি নন স্টুডিও ঘুরিয়া পরভাই সিরকে প্রা মিনিট প্লিকে প্রা ফ প্লেংটাং লাসি আদুন্থু ইংলিশ আলু নাজাই মেকাং ডেং আলং কেচেং সি নিকি মিনাস কিলুন আলুন আর জু ইক সিনাং আলু নালাম থি রাইট বাই মাই সাইড তো তাংতে আর জুয়েক সিনাং

লাপনাপর্ণা লিতু দ্য কর্স পেন কিলো নালুন আর জুইক লং টাংল আদুন্থু সিলিন দিয়ন পেন কিলো নালুন আর জুইক সিনাং আলু নালাম থে দ্য পাওয়ার অফ লাভ।

0: বিশেষ আৰু এটা খোজ আগবাঢ়ো।
1: ও চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দিফুয়া লং আসন আসন কাপাচে থাঙাবার সাইড দুপুতে মাতি হ
2: এ লাদাকলে আবি দেত সেলাং মা আ জাত্তা দলো
1: কুপি পিল কাপাচে থাং মে আসন মুংকে
2: কাপাচে থাং মে আসন তে দুপিকলো আর জুইগ নয় হো মাই মিটিং কে দোজি আর নি আলাম পাংরি পাংদন আদামা সারার নি মাহাং কে থেকা বিরটা কিথি কে জাঙা বিরটা কে জর কে নাম আলাম কুলার কি মি কাং পুও বিরটা হেম কি মি কিলুত আর নি চজুন চমাং কান রং কেয়ার আরঙাজে বিহু ক্রিসমাস নিংকান কি মিয়া হিরজুমিক কাচিপিয়া বেরতা লাপেনান পারাতা আসন আসন দো পিগলাং
1: এনতে কোসন লপাচিনি প কোদাক লক হোমরি দাম নাংজি কে
2: লাদাক ল আকাশবাণী দিফু লং ল মেনা জং সে দাম দে পুলতে মোবাইল নাম্বার 9476880085 কালিতে 9101008242 আলংলে চিংকি চেথান বাপ্রাং দা চকজি
1: বা আওয়ার সাই কে মেতা নীলিতা চো এন্ডো নাং সিলাং
2: ভাঙিক নই লাদাখ আকাশবাণী দিফু আলং
3: লাকে আকাশবাণী দিফু যাই মেকে ওয়াং লাকে এফ এম বেন আলং পেন মেগাহার্স ফারো ইসি রা টক বরা সিরকে নিউজ অন এয়ার এপ লা পেন রেস এপ আলং পেন সিতামে নাং লিতুম আকাশবাণী দিফু আজাই মেক আর জুই লংজি নন স্টুডিও ঘুরিয়া পর পরফাই কে প্রা মিনিট থংকে প্লেংটাংলো লাসি আদুন্থু নিতুর নি হ্যাং আখাই আলুন আজাই মেক আং ডেং আলং আসন আসন আলুন আর জুই সিনাং তাং তে কে চেং সি ডিমাসা আলুন আর জুই সিনাং বিনোদ দোলা গপু প্যান কিলুন আলুন আলুন আলাম থি ও আনে আজা

লাপোয়ানা পর্ণাংলিতুম বি কে মহন থাকুরিয়া লাপেঞ্জনতি বড়ো কিলুন বড়োয়ালুন আর জুই গ্লং টাংল আদুন্থু ডিজেন আমসি লাপেন সামিলি মিঠি পেন কিলুন তিওয়া আলুন আর জুইক সিনাং আলুন আলাম থে সৎ খাতা গো পাসিনা লিগাইডো তো তাংতে আর জুইক সিনাং

0: লাকে আকাশবাণী টিফু নন স্টুডিও ঘুরিয়া পর পরফাই ক্রেসি প্লেংটাংল লাসি আদুন্থু নিং আরলো আলামথে আজাইমে গাংডেঙ্গলং বলন পি তেরং পি আনিং আরলো আলামথে আরজু ইকসিনা
1: কারডং নিলি মেনকে সং পি বলন পি তেরং পি নিলিকে দো আদিম লাকে থানা রোড দিফু নিলি নাংলি তুম আথেংনো নিলি নিং আরলো আলাম চিথান পঞ্জি ইলি পাই তুম পুলোতে ইমিথাং আসোমার লাপেন হেমরেট কা চিলানা আর পুথেপিক অং দুং আপাই আতুম কে আমিথাং আসোমার চিলানা পামে আঝাক আতুমকে আমিথাং আসোমার আফান চিমাথাকরাং নিলি কিপু কাংতুমকে ওসোমারকে আর নাম প্যান ইলি কেমেনাই আদান লোপু নিলি পুদামজি
0: লাপোয়ানা পর্ণাং লিতুম বলন পি তেরং পি আনিং আরলো আলাম থে আরজু ইকলং টাংলো আদুন্থু সোয়ারলো সিয়াং টং আজাইমেক আংদেঙ্গলং ডক্টর কাবান তেরন পি পেন চিক্লো কেলানা আপুথাক চিহু চিপুত আরজু ইকসিনাং আলাংলি পেন চিহু চিপুত পঞ্জি কে রূপজিলি ইংটিপি ততাংতে আরজু ইকসিনাং আলাংলি তুম পেন চিহু চিপুত আলামজির
2: কারডম কাদুকাবি রেডিও কার জুয়ারা দোয়ান ফান্তামি পিনি আজাই মেঘলং সোয়ারলো।

0: ইনস্টিটিউশন মাতে চিকলো কেলানা পো থাকছি চিঙ্কি চেথান পঞ্জিয়া ফান পুরা কাছো ফাপন আলুহি আলাংলিয়া মেন ডক্টর কাবন টেরন পি লাসি পিনি লাবাংস কাছো ফাপন আতেং পেন আলাংলি নন নীলিতুম স্টুডিও মাইক্রোফোন আথেং নোয়াং পেন নাইনি তাং ল লাসি কেচেং সি আলাংলি ফা নীলিতুম আকাশবাণী হিন পেন তামে সুরি সুরিয়া কার্ডম পাজিরিক ল কার্ডম তংতে নংলি কেচেং সি কাদুকাবে সোলংদো রেডিও কার্যারা ফান নংলি রং লাপেনতে নংলি কেক্লেমসাই পুথাক থিহেক পেন থান পাচিনি পনিক জিমা
1: কার্ডম কাদুকাবে ফান্তা নেলিমেন কে ডক্টর কাবান তেরন পি নীলি ননমাত ডাক কার্বিয়াংলং ডিফু জয়েন্ট ডিরেক্টর অফিস লং সিক্লেম্বম চিফ মেডিকেল এন্ড হেলথ অফিসার কমিউনিকেবল ডিজিজেস আনাতসি নিফানাংকে পেক আনকে নেহেম কে ডাক রং নিহাং ডিফু ওয়ার্ড নম্বর থ্রি লং
0: চোরলো নংলি থান বা চিনি পনপথ তাংতে নন ইলিতুম চার্জু জে থানলে পাংচেং পন্ধুলো নাং কচেং সি মেনস্ট্রুয়েশন মাতে চিকলো কেলা না পুথাক নংলি থিহেক পেন থান বা চিনি পন ইকজিমা
1: মেনস্ট্রুয়েশন মাতে চিকলো লানা পুকে অক প্রাণ মেসেন আও করজাং আচিকলো জন তিন আপি কাছে চক আফানসি পুদামলো ইনুট অ করজাং পিউবার্টি কেলে মাতে পাও করজাং পুলোতে লা পে কাছে চক পেনলো চিনি পনপ
0: কচিনি কেনং সরালাম থে তংতে কমেন তুলো লাসো আহরমু মাতে আংথে কে দো দোকে মাতে কুসো লম আর তাপেন্সি কে দো চেং ল নাংলি থান বা চিনি পনিক জিমা
1: মেনস্ট্রুয়েশন ইলং কে আর সো সো ইনু নিংকান ক্রে সিপেন নিংকান ক্রে কে থমাং বং কিলং কিচিং কে লং সি কে অং সীতা আর যাহা কাতুমা ফান কে নিংকান ক্রে নের কেপ পেন নিংকান ক্রে সির কেপ আং বং কে লং তা থেক লং লং
0: তংতে লাবং সোয়া হরমু মাতে আংথে কেদো সোয়ার লোয়াং বং লং কেদো নাংক কুপিয়া জৈনি ল নাংলি থান পাচিনি পো নিজিমা আকে নাং সরালাম
1: মেনস্ট্রুয়েশন কে ইসি ফিজিওলজিক্যাল প্রসেস নর্মাল বডি প্রসেস ল হ্যাঁ লুডামলতে প্রিপেয়ারিং এ গার্ল ফর মাদারহুড চিকলো লানা কে চেং আফি ইনোট আর লুসো ওকর জাং পো লাপেন আ অক প্রাণ মাতে উসু চুপাথেয়া হেমতা উসু কিপা দুজিয়ে ফান চেরে দিপো লাসি হাকু আহুতকে আর্টা জুম হেক পেন পেনান চুপি পুসিতামে পা ও করজাং দেট আফিসি আর লুসু আফান আপেনান হেম কে তৈ দুন ল
0: তংতে লাসোহরমু মাতে আংথে কি দো পেন কোসন ন কাচিরি নং জিগে ইলিতুম আকে নাং সরনাই দি
1: লাসোহরমু কে আচিকলো জন তিন তা দোয়ের পলিসি লাসোহুত পার্সোনাল হাইজিন মানে আমি না আফান চেপাং থির ওয়েট পেন দুনাং জি কিচু কিজুন বাং মেসেন নাং জি নন মলম কে কাদো কবিতা লা সেনিটারি প্যাডস পোয়ালাম কে চিনি ল লাপেন লাহাই সি কে এন কে অং ল লাসোয়া প্যাডস আর নিসি বাতাই কে থম ফ্লি ঘন্টা ট্রক পেন ঘন্টা নের কে পাং বং চেলার বের নাই লাংটা চিংলু বের নাই বারপি বারসোতা মানে মেসেন নাই এলা কে সেলেট পেন লাং জুন জে পো ফি ইং দাম দে পো চেখাং রেট মেন্স কে দো পুরা মানে আসা ও কে সেলেট দুদু কে ফি ইং দাম লাহাই পাংকে বিনাং নে
0: তংতে আজাহা কানিম সোমার তুমকে লাবং সো পুথাক চিথান হাই হে তাদো মাতে কাচিনি নেতা দোক তাহাই লাসি হালসো পর আহুত কোসন সি আপিয়া পোতুম কুপিকে ক্লেম নংজি
1: ননাদিনা কাইকে জাত আলাম সিতামে টিভি পুনয় মোবাইল পেন পুনয় মনুতুম চিচিনি এট অকরজাং তা ও সোমার তুমতা বিহেক পেন্দালা হাইলাম কে চিনি দুনল চার্লি দুনল সিতামে লা আপায় তুমবাংতা ইসি এলাম কে চিনি নাং পো আসুপি জংসি নিংকান ক্যাব কেলে ল পুলোতে লা আপায় বাং আসুপি ফান চেপারে দুনাং পো থান নাং পো লাসন দুদু লাসন চেপলাঙি আনকে পারে সি লাহাই এলাম তা মানে চিংবাই চে থান নাং পো কোসন সি চেপাং থির নাইমা কোসন সি কে দু নাইমা লাগে আপায় সি পাচারলি নাং পো
0: তংতে লাবং সোয়া হরমু জংসি কে দো কে মেসেন পেন কে দো নাং জি পুলোতে আচিকলো জন পেন মাতে রুই কোয়ান পেন না ফি ল কে দো ওয়েক নাং জি লাপেনতে আপর পেন কে দো কোয়ান আকে নাং সট ল
1: মেনস্ট্রুয়েশন কে আচিকলো জন তিন তা দো নাং জি আর নি আবং প্রেক জাম তাহাই লা আহক পেট লাং দামলোতে নে লা রেগুলার সাইকেল পুলোতে লাকে 28 ডেজ মাতে ইনকয়রানের ক্যাপ আদিনান সি দুয়ের নাং জি সেটা আর যাহা কাতুমাম কে লাগে আসব প্রাপজিন তা দু তাহাই ইংকয়রা ইসি পেন নি ইংকয় পেন তা দুকক তাহাই আর আর যাহা কাতুমকে আকো হা থংকেবরা ফো আদিন আনতা লেরক তাহাই আসি লাবাংকে মানে কেদু বাংকে দোয়ের নাই সেটা আমি থাং চিচি নি নাং পো যে নে নন ইংকয়রা হিনি আদিন নাং লিল নে দুদাপ পো বা নে ইংকয়রা থংকেব নাং লিল নে দুদাপ পো লাবাং আমি থাং চিচি নি পেন

0: Do ajaha ka tuma bang ka chiklo ge do jujire ka tumta do tangte kupia por lo la suputhak nangli than ponik jima
1: La menstruation ke duke mopet ka chetana teng ni troxira ni ner kep angbong dopo judnang po la ke normal la procedure la jongsi ni ner kep apienta bleeding bang dopom peche chok bom jujirek pulote la bang ke kupinya kiso apotta hai la mena ke mopen chetana tena hormonal imbalance hormona la pula pulote lage bleeding bang ke hodai ta irregular po apu thakta ko la thyroid a problem tumke maintain ke la son regular mens have det po bleeding bisi do kok ta hai po la so pu thakta ko la fibroid na tumor ba polyp ali te la bleeding disorder mane a jaha tumke avi masi heno dak mane asa problem ta bleeding do re tikti la haya tum aruk maintain ke la cancer a ke so penta la bleeding bang mane do re jujirek tikti ta do do si lason le do ni nerkep bak ba ni troxy bak pen jong si ju direct pulote lake mi thang si aku doctor long dam si gaini a doctor long dam si la hailam che than nang po che pa klang nang po treatment bang che en nang po
0: tangti ke ong dung anim somar sor lo tum hormonal imbalance la so ki sung bang ka du ka vita chitong pet si ke ong la si la so hormonal a ki sung pen idi tum ko son men si balance ateng pen ki du pon thek po la so puthak nang li than ponik jima
1: hormonal imbalance mangke emina kupine ke claim pen ba emina kupine ke chupen pukela bangke un e de ji sita doctor long dam si lugu te la test at nang po test at pen si kopia pot si la son ma kolosua bang ma kolosua hormon bang ma athe ma thyroid pua ke so long ta hormon a lamang selo ako hala uterans ba ovary punoi la hai long ta sob hormon pen si tuma e ok ke pran kes ke solilo la solong koloso hormon bang tong koloso hutong mane chimili le det lo ne hala so hut pen jong si doctor lang pami doctor chini pami pulote la so teng si bang medicine people jet jata medicine no sita me hedi non la thyroid pu sita me hyper puji hypo puji la so huta dawai le chulo pulote la so phike la irregular menstruation mangta asabo kam pipo
0: tangti mohet jong ili tum chiklo la na puthak sili tum che than nam lo tangte yong si anut pena nut sor lo tum chiklo joni jon thoma videt pola son bati nin kan si ni avdet pu tangte la tum alang li tum kewang jilang a prang usu chu pa thelong pine ka sik sak mate ka dure ka to ra rapson duik jima
1: awe ke avdet nai athema la jong si regular menstruation do bom lo aro উচ্চ চুপাথেয়া হেম বাংতা মিসেন মৌ চিথানা সন আজাহাক তুমি আবে দেট বা লাসন কুপিনে দুলো লাহাই জং সি থাং আবে পুলোতে আনকেলা হরমোন ইম্বেলেন্স পতা জং সি ট্রিটমেন্ট এন পামিলো পুলোতে লাকে মো আপর হুত উসু চুপাথে পু বহুত লোতে লাকে দুজি
0: কালাংডি তাংতি সরলো তুম পেনান কি দো তাং তুম উসু চুপাথে পু পুলোতে পিনি ডক্টর লং দি কিছি লাং দাম পেন কোয়ানা কিনাং সরলো
1: jong si thanga ki su awi aprang pen thanga ki su awi thang sung se ja je pulote penando de da phi ke alang tum jong si ma tha je o non ke apor en elo o su chu pathe pu pulote la so hut mane padu phit tami doctor long la so hut bang ke thang ki su awi pulote dam de de ta cho si ta alang tum aning ki hang pen non anta o su je padu thek thirek asona hut pulote la bang si che lang dam nang ji aro e boy jong si মেন সাবে দেলো আনকে মু ইসিয়েলা মাঙে নি থানটেং নি বুবলো পেনান কে তো টাঙা তুম জং সি চিকলো এজন বা চিকলো জনি রেগুলার মেন্স কে দো তুম বাং হে জং সি চিকলো এজন বা চিকলো জনি আবি দেলো পুলোতে লাকে মানে মাথা নাং পো প্রেগনেন্সি টং কে দুলুমা লা সোপত লা নন কে রং পেঠে কে আশা তুম দু এন এম তুম দু লা তুম লং দাম নাং পো দাম পেন আলাং তুম চেথা নাং পো যে নে লা সোয়া চিকলু কে নে আবি দেখলো লা সোপত আলাং তুম আলা আশা তুম লং ইসিয়া টেস্ট আ হরমুডু লা তুম লা ফিং লং সি টেস্ট পো জং সি প্রেগনেন্সি দুলু পুলোতে হালা দা ক্লাং পো আর জং সি প্রেগনেন্সি দুলু পুলোতে লাগে লা চিকলু এ জন পেন আমাত সি ট্রিটমেন্ট কে এনতা পাং চেং নাং পো নন লা দবাই কে চু পুসি তামে আইরন আ ট্যাবলেট কে চু পুসি তামে আন কে লা পিলপো পো ইনজেকশন কে এন পুসি তামে উসু আকে মিজি আফান কে লা সুহুত পেন সি চেলাং পো নাং পো
0: কালাং দি তাংতি লা সোয়ারলো তুম কে দো চেং আ চিকলো লম কে নিট্রক্সি নিনের কেপ সামি দোকক তিতি সিতামি পেজো পেজো পেন নিথম নি প্লি লান সি দোকক তিতি পিপোট সি লাসন দে লা লাসো পুথাক নাংলি থানি জিমা

0: La hay porque ni belega caron porque a vil hester la que normal procedure lo que ching ching hut que mentu nege que ching a hut si ni ni bagdu chotpo an que la so pc a mane adin aru barhipo ni troxi bagdu po an que a pk is normal limit du po ni pli ni po ni trox ang pong jutko la son si du dulu
1: kalang di tang ti la swar lo tum apok chukore re plote mo ki wang ji usu go chupa thelong ke ka siksa pa ka to ra ke avilo ke di
0: apok chokora red apot mu pen ke chithana teng jong si gupinya ke sudu endometriosis puhala usu chupathia hem ar lu pini si a kisol hela bang ke endometriosis pula sona hut pulote ba fibroid tumor dukok ba polyp dukok pula sona hut pulote la son mene men sa hut ke apok chokoro u kim tik tik mati ta la haya ke su jong si du aru la haya ke su pan apor pen se chelang det ba tumor pusitame operation det polyp pusitame operation det lason pulote mo osuchu pathe apor ke digdar deji seta lahai bang jibikok chelang le det pen ar osuchu pathe ji pulote lage osu bang roi re det ta hai henu pidak ta hai lason alam du ta hai la so putha ge si alam ne aru ningje lang la ar lo so somar tum ke hedi la achiklo jon tin ta avidam nangwe lo pechi choklong ge abisi ge dam dam longge manti 500 ml ba 800 ml an dam dam la so potsi la alo so son ma tu mangke avi ki kom mangke hodai ta do avi bang kom hek anemia pupu hedi ta la so si non molom ke non molom kali kai ta lo alo so so ma tu mangke iron a tablet bangke pachu nei non la school pe the pu sita me ba la anganwadi center pu sita me la son la health not pen pu sita me la alo so so ma tu mangke adolescent আলু সুতুম হানগে 18 ইয়ার্স তুম হানগে হদাই তা আইরন কি পি ফানসি কে লাং লাং লো লাসিলা আলু সুসুমা তুম কে লা আইরন বাং কি চুসি কে পে এনিমিয়া বাং চে পাবে জি ফান
1: চোরো পারলো নাং লি ক্লাডাক পেন থান পাচিনি বনপট তাংতে ইলি তুম কাচে থানাং জেলা মাং গে দুই পিকলাং বন স্তামিয়া পড়লাম দুই কপট তাংতে পিনি নাং লিয়া পর কাচি পি পেন কাদু কাবে রেডিও কার জুয়ারাত লাপেন দে সোয়ারলো তুম হান চিকলো কেলা না পুথাক নাংলি ক্লাডাক পেন থান পাচিনি পনপট চোরো পার পিকলো লাপেন দে নাংলি প্রাং বুস্তামি নাংলি কেকলেম মাহিন লং বুস্তামি আনসুসে কিবা প্রাং দুন পেন আনসুসে দমি থাক মে পেন তামি আর নাম লং পেন তামি হিরজুমি নাং হাং বিদুন লো কার্ডম
0: কার্ডম
2: লাপন পর্ণাং লিতুম ডক্টর কাবান তেরন পি লাপেন রূপজিলি ইংটি পিয়াংবং চিকলো কালানা পুথাক চিহু চিপুত আর জুইক লং তাংল লাকে আকাশবাণী ডিফু জাইমে কেওয়াং লাকে এফ এম বেনালং পেন মেগাহার্স ফারুই সিরা তকবরা সিরকে নিউজ অন এয়ার এপ লাপেন রেস এপ আলং পেন সিতামে নাং লিতুম আকাশবাণী ডিফু আ জাইমেক আর জুইক লং জি নন স্টুডিও ঘুরিয়া পর পরফাই ক্রি সিরা মিনি থংকে প্লেংটাংল লাসিয়া দুনথু নাং লিতুম মুম্বাই পেনকাপাচিটাক বিবিধ ভারতীয় জাইমেক আর জুইক লংপো পরফাই হিনিয়া পর পেনাং লিতুম দিল্লি পেনকাপাচিটাক মিড ডে নিউজ ইংলিশ আলাম পেন আর জুইক লংজি পরফাই হিনিরা মিনিট ক্রি ফ পর্ণাং লিতুম দিল্লি পেনলে থত কাপাচিটাক দো পেহার সমাচার হিন্দি আলাম পেন আর জুইক লংজি লাপেন পরফাই হিনিরা মিনিট থংকে বা পর্ণালিতু মুম্বাই পেন কাপাচিটাক বিবিধ ভারতীয় জাইমেক আর্যু ছুলং ইকজি

লাকে আকাশবাণী গুয়াহাটি বিহতার জিঠা কেঠান পোনা বাংলি এরন রংপি নেপাল লঙ্কা পেনা হক আলাং কিথেয়ফি নন আন বাংক্রকের কেবরা প্লি ইন্ডিয়া আমি রাফান পাজক পন টাংলুপুসি ইংটানাডার আরেন আমিনিস্ট্রি পেন পাচিনি পন লাভাংসং বংপেন ত্রিশুলি হাইড্রো ইলেকট্রিসিটি আচিংরা দালং কেক্লেম বাংক্রক কেবরা কে থমলাপেন কে তামিলনাডু আসর বাং কয়রা ইসিদ ননান্তা আকাপ্রেক বাং ফারুকে থমরা ইংকয়া মনিত কে আভিয়া ওংটা আভিলাং পুসি মিনিস্ট্রি পেন পাচিনি পন লাপু মেন মেন লাংকিথে পনহুত চাইনা পেন নেপাল আলং বাংফরেসরা প্রি কেবরা সিরকেবামুনি মেসেন পেন নাকে চেকলাং আলামথে লং পন চাইনা আনাত নন আনতা বাংফারো প্লিবাক ইন্ডিয়া আমুনি জগবানসি দলাং লাপেন কে আলাং নিতুমা ফান ডেট আলং কে ওয়ানজিয়া ফান ইন্ডিয়া অ্যাম্বাসাডর পেন সাই ক্লেমবমল লাভাংসো কিবির কাপানা হক আলাংকিথে আলং কি থিদুনা ফাই নন আন বাংফারো ফরা ট্রক্সি কেবরা সিরকেব আন বাতপন টাংল ইন্ডিয়া পেন মুনিতমনর কাচিরা বাসন বেন পেন পাতুমি কাঠমান্ডু আন হুম থম আরত পেন টন কেব আকিরা বাহরমু বাজির পন টাংল মিনিস্টার কে হয় আনিজুত ময়না আলাপেনকে নিজুত বাবু আবিদি আফান অসমারাতুম আধার আফাই নাংবেকজি আসাম গভর্নমেন্ট হায়ার এডুকেশন ডাইরেক্টরেট পেন বাংস পুথাক ইসি লাম তৈতা পিপন টাংল বন্দা নিকান ক্রেনের কেপ আভের আও সমারেন আকিমি আধার কার্ড কে পিপনা বিদি স্টেট গভর্নমেন্ট পেন কে খাং কেপে দোপনা যক হায়ার এডুকেশন ডাইরেক্টরেট পেন সুংলর আসাই আং দেন পেন অসমারা তুমা ফান আধার কার্ড কাপা পি আবিদি দেন পন টাংল লাসনসি আধার কার্ড কেলং আফিসি অসমারাতুম নিজুত ময়না লাপেনকে নিজুত বাবু আবিদি আফান চুনিংরি উঞ্জি পুসি লামতয়ালং লামতে পাকলাং পন গুয়াহাটি রংসপিয়াফান প্রাবজিন পেন্ডেট আংবং কাপাথুয়াওয়ার সাইকে অংনাই আর রংসপিয়াসন কাপিনচং পঞ্জি আংডেং আসনসি আসাম স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া লাপেনকে ইন্ডিয়ান ব্যাডমিন্টন এসোসিয়েশন আংবং লামদন চিতকপন আনপার্টা বাংস নিকান আলং সরুসাজাই পাঠু আকলাম কেপালাং মিয়াফান বিদি দেং পনপো আমিনগাঁও অলং পাতুমি ন্যাশনেল সুইমিং এক্সেলেন্স সেন্টার কান পুপনা হুৎসি মিনিস্টারকে হয় হিমন্ত বিশ্ব শর্মা পেন বাংস আলাম পাচিনি পন স্টেট পেন নন হেডজং ড্রাগস আথেকে রাকিয় হরমু কেনেপকে খাং পনাসায় পাশিক পন টাংল মিনিস্টারকে হয় হিমন্ত বিশ্ব শর্মা আদুন্থু কিখিপন নিফারোসি অপরাহুত স্টেট আলং শিকাকুটি ফারুকে থম আদর আড্রাগস পাবির পন মিনিস্টারকে হয় শর্মা পেন হামফাং আমিডিয়া আলং কেপাকলাংপনা টেংকে নলবারী ডিস্ট্রিক্ট দোলাসাল আলং স্টেট আংবং রাকিয়া হরমু মে কাপে চোপেন কাপানক হক ই আমিসিনা জকপেন্সি বাংসো ড্রাগস পাবির পনল মিনিস্টারকে হয় হিমন্ত বিশ্ব শর্মা পিনি শিলং আলং কিন্তু আসাম রেজিমেন্ট আদিম লাংদামজি মিনিস্টারকে হয় পেন রন কাচিকিমো আকলাম পালিদাম পেন আং ফুন কচিপি আতুমা ফান চিকিমো পঞ্জি আপেনকে আকে হাই শর্মা পেন আগ্নিবীর আতুম পেন লাপেনকে আলাং নিতুমা হেমাসর আতুম পেন সুতামে চিংকি চেঠান পঞ্জি স্টেট আলং থান বাং আসাই কেকলাই মাতুমা ফান সেকেন্ডারি এডুকেশন ডাইরেক্টরেট পেন পিপো কাচেলাং আনি রংডো আফান ক্রয় পন টাংল হালা বাংসা টেংসি পিনি লাপেনকে পিনাবদি গান থান বাং আসাই কেকলাম আতুম বাংসু আবারসাই লং পন পো কেদামটাং লেজিসলেটিভ আমে পেন দিহিন আমে কাং নিপনাহুত পিপো কাচেলাং আনি রংডো পেন কাপাংটান দুন থান বাং আসাই কেকলাম আতুম পেন পিনি লাপেনকে পিনাবদি বাংসু আনি রংডো আবারসাই এন উন পো মিনিস্টার সরপো নরেন্দ্র মোদি পিনাব আনারলো পরফাই ক্রিস আকাশবাণী মন কি বাত আজাই মেকপেন ডেট লাপেনকে ইংটান

আদের আমুনের থেন নিংকা মাথা হালাম চিপাকলাং পঞ্জি ননা দিহুলা আভাঙ্কে ইংডেং ফারসিরথম কেবরা ট্রকসিপ বাং সজাই মেক আকাশবাণী দূরদর্শন কেন্দ্র কিডো আনা নেটওয়ার্ক লাপেনকে আকাশবাণী ওয়েবসাইট লাপেন নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ পেনসামে পারজু পঞ্জি লাঙাখিয়াদ মিনিষ্টার সুশান্ত বরগোহাই পেনপটুমি বোকাঘাট ভাটি সিঙাদারিয়া আংকাং লাংডামসি ধনশ্রী আর পেন লংলেকা পাংলেমপন আমো পাতিনিপন কেলাঙ্কাপনির পন আসাই কাংতনপন আফি মিনিষ্টার পেন রাত আফান লাংরয় কাংলেম কেখাংপন কেডেংপন আবিদিহাই হুই পাচিনিপন বিনি ডেট আকে পাঠু আর্নি হকি কাপাঠু আবাং ধ্যানচন্দ আমহাং কেথেক আর্নিপেন পাচে তনপনসি আনিংকানওয়াং টাপাই পাইং কয়রা সিরকেপ বাংসো আর্নি তালনপনপন বাংসো আর্নি পেন দেট আকায়ালং কাপাঠু আফান আর্ডি কিপি পন লাপেনকে অকপ্রাণ কেমে আদিলুং পেন সাই কে ক্লেম লাপেনকে অ্যাথলেটিক্স আকেমে আং ঠেকাই হই চেথান চিমুপন বিউটালাম থেকে পিনি লাপহাঞ্চল

নাম জাই মেকারজুলং বামলাকে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু আংলিং পেন আদুকে কার্বিয়া জাই মেঘালং পেন পিনাপ কিরত কাপার জুপন জা পুঠাকলে পিনি পেন চেথানপন এক মেক্সিনা পিনাপলাকে পাই পায় চিকলো নিফাই থম ক্যাপ ভম কুরুয়ারনি কার্বিয়া জাই মেঘলং পেন পিনাপ নাম আপ্রাংসিয়া বাংকে আর্নি বাংসন বীরটা আর্জু ইকলং ইকজি বীরটা পেনাফিয়ং পিনি আসারলামথি পলং পেন পেনাবলে সচেতামে নাংলিতুম সারলামথি তা আর্জু ইকলং ইকজি বাংসরে পেনাফি আসনসন কেনাং সরালামজির কিরত কপারজুপন পেনাফি পিনাবলকে ভম কুরানি আপৎসি ইরুই পেন ফং নি কপারজুপন বোরেঙা বীরটা সিতামে পিনাব নাংলিতুম আর্জু ইকলং ইকজি বাংসরে পেনাফি ইরুই পেন ফং নি ক্রত কপার জুপন নেথত আজাই মেক জাই মেক কপা চুনপনা বাং কাচং বাই আলুন জের হে হুই পিনালো বাং সং লেং লং পেন নিলি নাং তুমা ফান আসন সোনা লুন জের কপার জুপন জিয়া লং পেন লুন সে পো মতাং তে লুন সে পি ফান কাচং বাই পন লা বাং কে মঙ্গল রং পি বাড়ি রং পার পি প্রেসিং টিসো নিটু টিমুং পি কাজেক বে পি জয়রাম টিসো ভূপেন হানসে লাপেন কে সান্তানা কিলিংপি পিনাম নানি তুম না যদি থা আলাং নি তুমেন কিলুন পন আসন সন আলুন জিরাং বং পেন নিলি নানি তুম ফান সন ফলুন জির কাং ওয়াই টাং দল লাস লাবাং সলুন জির নাংকার জুদুন জির আফান তেং নি ইগ্রে কার বিয়া যাই মেগলং পেন পিনাপ কিরাত কপার জু পন জিয়া বাংকে লাপান হেন লাকে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু আদুন্থুকে পিনি ইনুত পেন আসে পুয়াং দেং লং পেন পিনি মঙ্গল রং পিপেন কিলুন পন কেচেং সে আলুন জের আজু ইক সিদাং আলু নালান থে বাং ফুটিন আফান

0: নেপালৰ তিব্বতত হোৱা বিধ্বংসী বানত মৃত্যু হোৱা লোকৰ সংখ্যা 626লৈ বৃদ্ধি হৈছে। নেপালৰ বানত সন্ধানহীন হোৱা বুলি প্ৰকাশ পোৱা নলবাৰী জিলাৰ পংকজ বৰ্মন আৰু অসমৰ বেজবৰুৱা নামৰ লোক দুজন সম্প্ৰতি নিৰাপদে আছে বুলি পৰিয়ালৰ সূত্ৰই জানিবলৈ দিছে। অহা 12 ছেপ্টেম্বৰত দেশজুৰি চলিত বছৰৰ তৃতীয়খন ৰাষ্ট্ৰীয় লোক আদালত অনুষ্ঠিত হ'ব। মুখ্যমন্ত্ৰী নিযুত মইনা আৰু নিযুত বাবু আঁচনিৰ বাবে ছাত্ৰ ছাত্ৰীৰ আধাৰ নম্বৰ বাধ্যতামূলক কৰা হৈছে বুলি অসম চৰকাৰৰ উচ্চ শিক্ষা সঞ্চালকালয়ে নিৰ্দেশ জাৰি কৰিছে। ধুবুৰী আৰু ফুলবাৰী সংযোগী দেশৰ ভিতৰতে আটাইতকৈ দীঘল দলংখনৰ নিৰ্মাণৰ কাম পূৰ্ণগতিত চলি আছে। গুৱাহাটী মহানগৰক অচিৰেই দেশৰ ভিতৰতে আটাইতকৈ বেছি ক্ৰীড়াৰ সুবিধা থকা মহানগৰ হিচাপে গঢ়ি তোলাৰ লক্ষ্যৰে অসম ক্ৰীড়া প্ৰাধিকৰণ, ভাৰতীয় ক্ৰীড়া প্ৰাধিকৰণ আৰু ভাৰতীয় বেডমিণ্টন সংস্থাৰ মাজত বুজাবুজিৰ চুক্তি স্বাক্ষৰ কৰা হৈছে। আৰু আজি ৰাষ্ট্ৰীয় ক্ৰীড়া দিৱস। কিংবদন্তী হকী খেলুৱৈ মেজৰ ধ্যানচন্দৰ জন্মবাৰ্ষিকীৰ সৈতে সংগতি ৰাখি প্ৰতি বছৰে 29 আগষ্টত এই দিৱস পালন কৰা হয়। আজিও এই দিৱস উপলক্ষে ৰাজ্যতো বিভিন্ন কাৰ্যসূচী গ্ৰহণ কৰা হৈছে। এতিয়াৰ মুখ্য বাতৰি ইমানে। পৰৱৰ্তী বাতৰি বিয়লি 5:15 শুনিবলৈ পাব।
1: আকাশবাণী গুৱাহাটী মহাবাহু বেন কাৰ্বি হাজাই মেঘ লংপেন নাংলি তুম ফান ইনুত পেন আছে পুৱাং ডেং লংপেন পিনি মঙল রং পি পেন কিলুন পন সন সন লঞ্জির পার্জু পনিক বমল লাভাংশ আং ডেং লংপেন আধুন্ত লঞ্জির আর্জু পন পেয়া প্রাং পিনি লিতুম আদা দাদাং থে বিচিতামে ন্যাশনাল স্পোর্টস ডে লাভাংশ কেটালন পনার নিয়া পছে লাভাংশ পুঠাক লম কিম হানসে পিপেন নাংকিলো আলামথে আর্জু পনিক সিনা আলাং লিপেন নাংকিলো আলামথে কেঠান পঞ্জা বাংলাকে নিলি এরন রং পি তাংতে ন্যাশনাল স্পোর্টস ডে পুঠাক লামজের আর্জু সিনা পিনিং লেথত চিতামে আনিকান ওয়াং আসন ন্যাশনাল স্পোর্টস ডে তালন পন থুলং ল আপৎসি কাদো কাবে ফান চিতামে ন্যাশনাল স্পোর্টস ডে আকার ডম্পা জেরিক ল ভারত আং কাঙালং প্রেক জাম আদিমালং ন্যাশনাল স্পোর্টস ডে তালন পন পন লাভাংশ ওয়ারনি জাসেমেত পেট পেনকে কার্লিতাং মেজর ধ্যানচান আমহাংকেথেক আর নিল লাসি লাভাংশ আরনিকে আলাং লিফান পানংসি ভারত আ সরকার আতুম ন্যাশনাল স্পোর্টস ডে বিপন্ন আঠেকে আলাং লিকে ইনুত হকি কাপাথু থেক নেই লাপেনকে কাচে থাংনে আভাং ফুল ননপুটা নিফাইংক রাশিরকে পাই পাই চিকলুল তাংতে ন্যাশনাল স্পোর্টস ডে বিপন পন আঠেকে স্পোর্টসকে ইয়ক এপ্রানাফান মে ও লাপেনকে এ দেট এলং রি কাপাচিং থুর জি আফানটা ইসি আকিমে আসাইলু পুসি দেং পনল লাসিপিনি থি হেক পেন চেঠান্ডাম ইকসেনা কমাত ল মেজর ধ্যানচান কমান্টু পেন ল ন্যাশনাল স্পোর্টস ডে কাপেমান পন লাপেনকে ন্যাশনাল স্পোর্টস ডে কাতালন পেন খেয়া ফান আলি কপিল লা সন্তমালাম কাচিনি জি পুলতাংতে মাসাপস ফুরকিমু চিফুরডাম নাং কক্প কালিতাং মেজর ধ্যানচান আলাংলি নিফাইঙ্ক রাশির ক্যাব পাই পাই চিকলো ফারু ক্রিসির ক্যাব রা ফ আনিংকান আলাহাবাদ মাতাংতে ননকে প্রয়াগরাজ উত্তর প্রদেশ পু আলংরি আলংসি পীরথে নাঙা চিল আলাং লিপু মতাংতে আসার বুড়া আমেনা বাংকে সমেশ্বর সিং লাপেনকে আলাং লিপাই মতাংতে সারপি আমেনা বাংকে সারাধা সিং আলাং লিমেন বিনঙা বাংকে ধ্যান সিং আলাং লিপু মতাংতে সারবুড়াকে ব্রিটিশ ইন্ডিয়ান আর্মি আলংসি কে ক্লেম দুন লা আপৎসি আলাং লি পোস্টিংকে জেলার বৈতিথি আলাং লিতুম আহেম বাংকে পোস্টিং কাচিলার আলিং সি চেলার ডুন বম তিতি লাসি আলাং লি কাচার লিসি তামে ইং দেং ট্রক আনসি চার্লি দুন চললো

সিয়ালন আর জৈথা সারমিতা বড় কিলুন লাবাংস আলন আলন আলামথে শিবা রায় ততাংতে আর জৈসানাং লাবাংস আলন।

আকাশবাণী ডিফুয়ালং আসন আসন কাপেচে ঠ্যাংবার সাইদু লাবাং সুয়াং বং মাই মিটিং প্যাংরি পাং দন মাহাংকে থে কিথি কে জাং কে জ্বর কে নাম কুলারা কি মিকাংপু হেম কি মিকাংপু চুজুন চমাংকান রং কেয়ার আর রং আজে বিহু ক্রিসমাস নিংকান কি মিয়া হিরজুমি লাপেন আনপারটা কাপ্রেক আসন আসন আলাম পাচে থ্যাংনং জিলিপুতে লাদাখ আকাশবাণী ডিফুয়ালং নং হুমরি ইকতামি মোবাইল পেঞ্জংসি চিংকি ইকচি পুলোতে মোবাইল নম্বর কে 9476880085 লাপেন 9101008242 হেনলো

0: লাকে আকাশবাণী দিফু না তুম জাইমে কার্য লম্বম লাকে এফ এম বেনা লং পেন মেঘা হার্স ভারু সিরা তো বর সির কেপ নিউজ অন এ আই আর এপ লাপেনতে রেস এপ লং পেনতা না তুম জাইমে আর্জেকমি নন পুথ দাম থইল নাং লাকে রংরব আজাইমেক আংদেং রংরব আজাইমেক আংদেং আলং ইংকি কপাং রেং পেন হেমতুনিসি কাছিপাং রেং ই লবাংসো আপুথাক ফ্রিস্টি লেকথেপি লাপেন হুটবাং জনিস রং ফারাতুম আং বং ছিহ চিপুত আর জেকসেনা
1: লাকে অল ইন্ডিয়া রেডিও দীপু পিনি লাদাখ স্টুডিও লং ইংকি কেমে কেপাং রেং আপুথাক লামথে চিহু চিপুত পঞ্জিয়া ফানসি লাদাখ বড়ি পিনি লাবাংসো লামথেপি পুথাক চিহু চিপুত পঞ্জিয়া ফান লাবাংসো আসাই কে ক্লেম্বম মতে ইংকি কাপাং রেং আবাং ফি সাংপি প্রিস্তি লেকথেপিয়া ফান নীলিতুম স্টুডিও লং ফাইকল নীলিতুম কাছো ফা তেং পেন ননালাংলি নীতুমা স্টুডিও আ মাইক্রোফোন লং ওয়াং পেন নাই নিতাং নি প্রিস্তিয়া ফ্রাংসি কে নীলিতুম অল ইন্ডিয়া রেডিও দীপুয়া হেন পেন কার্ডম না পাজারিগল নি
2: কার্ডম
1: ইলিতুম পিনি কাছিং কি দাম ইয়ালাম থেবাংকে লাংকে ইংকি কে মেয়ে পুথা লাসি ইংকি কে মে নাংলিতুম হেম এসি লাপেন নাংলি জুং জুং পেন কমেন্টু সি লাবাং সাই কে ক্লেম কাপাং চেংল নি নাং থানে কিমা
2: নিলিতুম কাপাং চেং দুন লাকে নিংকান থ্রক আন বাগ দল সে আপ্রাং পেন্তা নিলি পাং রেং কে পাং রেং ল সেতামি আসা পাসুপ সে পাং রেং বম লপল সুরিহিনী রা ইনকোয়ারাই সি আনিংকান লা দিফু জরসং অসং এনজিও তুম হই আলাংলি তুম ব্যাং পেন নিলি তুম আফান ট্রেনিং নাং পিল লা ইংকি কাপাং রেং
1: আপুথা
2: আপুথা এ ইংকি আসু কালানা নাংজি লাপেন আ আন কি পি নাংজি আপর লাহাই হেডি ট্রেনিং নাং পিল আনকে লাসু আ ট্রেনিং আতেং পেন নিলি সিতামি লানা ল আসু হেডি আতি পেন আসু কে ব্যাং পেন হে ফেলেং দা পালং লা পে চক এট পাকরেং পো আনকে লাসো পে লা দাক লিম পো লা পে থাকসি ইংকে আন বি পো আনকে লাসং কে আনাং জকে বি পেন আকো লাইং কি আসু ব্যাং কে দাকসি লা পো এ আর টক দুন পো এ আর নি সি আং বং আদা বি টিপ আর নি কাং সামি টিপ লাসং সি ইং চাপ নাং জি পোলন কে লাসো তেং নি লি তাকলেম লা হে লা পেন হালা আর তা পেন আন তেং পামি লাই লো আনকে মি তা মি সেন লো
1: আংকে লবাং সো ইংকি অক আসাই কাপাং রেং মোহেন নাংলি পুল নাংলি সেকে এন্ডন লো পুল লবাং সো সেকে কে নি কো আনা সেকে ইগলো
2: পিনি নি থম আন
1: লবাং সো আ সেকে মাতে আ ট্রেনিং কে এন্ডন পে নাংলি ফান কো পু আন লো আলে কে দো
2: নিলি ফান নিলি কাছে থেক লং কে আলে দুই পিক লো আথে হেডি লাসো আ ট্রেনিং আটেং পে নিলি ক্লেম পন লো আনকে চাওয়ার সি আলং আলিন লিন ফকেপ আন আন নিলি চজর লং লো
1: ইলি তুম কার বিকার বাকা তুম বাকে ইংকি কা পাং রাং কে আছে কে পুসিপু
2: ও
1: দে চেকে সি চেকে ক্যাপ চেকে ইং কয় তাং হো পু তাতে চাওয়ার সি পুলো তাতে নন নাং লিগে ক্লেম বন গে চেকে কো আন না ইংকি লো না লিগে কো
2: নিলি চাওয়ার সি লং পেন চেকে প্লিকেপ আন আন চেকে ক্রং পন পন চেকে সি লং কে জন প্লি লো মাটি দে
1: কালাং লো
2: সি লা জন প্লি লক এ প্লিকেপ আন লো নিলি কে ক্রং পন হে আছিলি হে লা চিকে প্লিকে পেন আলি না বাংকে লিন ফকে পান আন লং লো
1: লা আন তো ও লা চিকে প্লিকে পুলো লা চিকে প্লিকে পেন লাদা কোন আন বাক আতি লং ইকলো আথে নাংলি আসো

0: pinang po.
1: Ay.
0: And kya kwari yang samang ke vidam thu po, la siya kwa jubang ipi thu po.
1: Ay, ay. Inte, no adun thua bang ke, la non inki dam lo pulo tang te, abitung ke kupu son son abitung lo nigiri. Penang atum bang ke e jang pong, arvo ke teng atum tado, di. Penang atum bang ke e lu, di kiti ke anatum tado. Lapen penang atum bang ke e plek ik arvo, lapu son abitung ke selam atum tado. Apen penang atum bang ke piban, lapuson hompo lason piban along ta lapuson anki ke lota do lasiko puson no nan nan litum e klem ke
0: nilitum ke e lason kadeng jong
1: oi
0: arbo he pula kadeng jong ang plum lasi choram po
1: oi
0: anke po papeng po anke la daksi la intong long putha po anke la daksi putha pon bo ma ja
1: oi
0: pon ke mo arni ka saman ke lutlap lo pulo te ansi kapre ga dim long terek po
1: ai
0: e kadeng jong arbo la pen hala mar thu arbo la pen la plek ik he plek ik bang ke kilum ta joy pick ni a home si bon bi lukson si po jat a home he
1: ni li penang asar pi tum pen ni li chini dam long lo la ka prek non nang li pulo kadeng jong tang ho e pine e mar thu tang ho la he penan parte inki a home ke me ke lok la pen kang jang ke la pen mo la a home ke he ke joy ta plek igabang si kemepu kwana hok no hok loni nana lige ke klem ta
0: a hok lo mane plek igbang ke kilum bang joy pe setambi ki klar i ahom e ke kreng iklong la pen lok ibong ke kadeng jong hello plek igbang ke lason arvo akang duk he akang duk ang jo kang duk du o pulo tangte ang indoi ko ponga hom ta iksu
1: iksu titi
0: te kadeng jong kar putang tang prai si hedi la bangke ahom ta kreng iklong la pen ahom ta lok ikling po
1: ai ai
0: oh inke ahom ke nama tum ta la son polo tang te ke jorta nang da pe
1: ni pini jong si inki dam lo polo tang te la bang so inki hedi abitung lo nang libi po ni ko ana phisi la bang so ainki non ke ne ainki ok di ahom ben hek me po po ni ko an bak nang po
0: oh la e barikha hot polo tangte juni jo thom jo plilo tangte avusok se plang po hegon idetete aho mangar that po he setami ke heg bang siksak che
1: siksak che
0: o juni lote heg phit nang po
1: la ka che paran pen di
0: ka che paran pen
1: adun tholam che thandam iksena ni la nang li tum inki di ka pang reng e inki an ke kopi pe inki an si ki pilo inki an ke me tong e pilo ma mate ka pre ka pre মনে তুম লাপুসন সে এ তিজি তাদু তিমুর তাহ এ রুই ফার কংর বো তাহ লাপুসন তাকে পিদ নাহলে তুম বাঙে আনকে থন বাঙে কো পি আনসে পিদ নি হা কে চেং পেন হা কে দামান
0: নিলি তুমকে ইনকে আনকে মেসে পিব কে নে ট্রেনিং ও তা নাং থানল ইনকি আন নাজু ক্লেম নাং জি পোলো আনকে নিলি তোমা ব্যাং এ নিকানি সি আফান হেডি chiri ke thom hapre si lan ase ni tum ke e pon lo amad si nili tum ang anki bang ke nili tum ke ha ke cheng ban ta ing ani mi si pi bo mama si ka pre ka son ki pi do na bang ke chu se de
1: tang te adun tholam je than nam ek se nang ni ing ki pi ni son di hek der lo blo tang te nang li tum kon son se klem lo la ke nang li tum ke jor si ke klem lo ma ma tang te nang li me thang phan si ta me ke chu phan tang e bi lo ma কোসন সে ক্লেম লো নাং লিতো
0: নিলি তুম কি এ আজু হেক পো আন কে আদাব লো তে পন ফিদ লো আন কে আদর ব্যাং কে লা বারিখা হট ব্যাং কে ইলেন ফারো ফ
1: আই
0: হাসু বারিখা হট ব্যাং কে এ ইনকি তা কম সম তি মা তে দি আমা সে হাসু ব্যাং কে আদর তা দুলু ইলেন ফারো ফ
1: লাকে নন নাং লি তুম কো না না লগে চর লাকে
0: নিলি তুম কি লাদা এ কে নি সরহাজান হালা কান্তা লং হেদি আদাক সি পন পন ও বহুত পেন কে লা দিমাপুর হান চু জর্ডুনা তুম হে আলা তুম সি কে পন পন
1: ও ইনতে আ হোম বাং কে তে
0: আ ওক পেন লাংদাম বলু তাং তে আ হোম বাং আ দোর আবি দে ল ইলিন ফারু ট্রক ওয়েল আ ওক বাং কে ইলিন ফারু ফরমা তি দি আং কে আ আ হলা হোম বাং কে ফারু ট্রক ওয়েল
1: ফারু ইসি অঞ্চল কে
0: ফারু ইসি অঞ্চল ও
1: নি আ দন থালাম থে চে থানা মিক্স না নাংলি তুম লা কাপাং রেং আইং কি হে দি নাংলি সেকে কে এন্দাম পেন নাংলি নন ক্লেম বোম পেন বাং বোম লো নন নাংলি কে পেনাং আনিং কান টাং লো দি লাসি লবাং সু কে ক্লেম কে থেক দাম কাচিনি দাম পেন ইংকি কো পুসন গ্যাপাং রেং নাই মা নন কে নাংলি কে চিনি লো লাসি

0: ang bong se tam nang li apor ni tum phanang chipi la se nang li phana ke rupi par pi lo la se nang li ke klema sai along se tam nang li tum penan su la bang so sai ke klem long se tam ar nam bari thel an su sai he jume la pen bi di gyan ta nang papi do no na la se pini ke apor chok tang lo posi ni chi hu chi pu dalam the ke la pan ling to no nang la pen radio nang kar ju do na ra ta tum an se tam eli tum baheni ke ching ki ke che thanang bong pen nang chini dun pen nang ar ju dun pen labang so sai ke klem ye phanta aphrang nang bar pu pu son si ni litum ta kroilo la pending thelo cardom ni pristi
1: cardo
2: la pona pona litum rong ro ba cha mek ang dengalo inki kapang reng pen hem tu ni si kach pareng i labang so putha pristi lek thepi la pen hot bang jonis rong phara tumang bang chhoje put arje long tang lo rong ro baja mek ang denke la pon si kang ton dik lo la ke akasbani dipu ison kenang sat ka pachini alam jir arjek tha nang le tum jong si kachone ri alon jir arjing tung polote alam bilam baja mek along le whatsapp nang lo ignan WhatsApp number lucky Sirkepli Troxy Trok Nerkep Nerkep Paiwe Paiwe Nerkep Ho WhatsApp a number putat as a twitter Sirkepli Troxy Trok Nerkep Nerkep Paiwe Paiwe Nerkep Ho WhatsApp along kitok nang chike la pohello Jai make a man lucky along below কমাত শিকিলন মা আলোন সে পোলন সে পিয়ামেন আলোন আলাম থে আসাপস তকনাংজি লবাং সফি কার্যুকাংতুং আতুম কেদুয়াদিম মাতে আরমেন লাপেন কার্যুকাংতুং আতুমামেন তকনাংজি আলম বিলমা যা মেকে এরোয়ালং বাতাহিনী সে রট পার্জুচট লাকে বমকুরুয়ানি আদাব পরফাইনের কেবরা মিনিট থং কেবাপর লাপেন আজও পরফাই সির কেবরা মিনিট থং কেব আপর হলো কেনা সাত কাপছে নিয়ে আলাম জিরকে লাপানিক চলল লাকে আকাশবাণী দীপু আদুন্থু পিনি আসালাম থে আর জৈথা পিনি আসালাম থেকে চরিসি চলং মানথু আলাং পং মাতে ক্লেম রক পেন কে ফোনাং পুয়ফান লাম থেকে মান মানথুলে চজি পুলোতে আফ্রাংকে অক রিনাংজি লাঙা অক লাং পং আলো থাবলোতে মানথু মানপ আনকে চলংপ কিপু দামকে জাদা হরমুলে পালংজি পুসিতা আফ্রাংকে চেপা ডুকনাংজি লাপেন মানে এবং থাং আসন আবেবেতা ক্লেম রক আমাত এসনা কিসুং ফলগা হুট কিপু দাম আলাম থে লাসে সার পালাম থেল চরি সি চলং মানথু আলং পং মাতে ক্লেম রক প্যান কে ফোনাং পুয়ফান পিনি আসালাম থেকে লাপানি গেল রেডিও নাকার জুদুন কাছি হোনারাত আদুন্থু আজাই মেঘনাথ মালাম সব পর ফিরতে আজও থেকে লম্পা

লাগে আকাশবাণী ডিফু নন স্টুডিও ঘড়িয়া পর আনি গাছাম পর ফাই ফর আিনিট থাকা হিনি প্লেং তাং লাসে দাম থইল না কার্বি লুনবারিম আংদেন কেচেং সেলুন আজুক থা সিনত রং ফার্কি লুন হানসো কেপ্লাং আলুন

0: Lapuan apuan alitu. Karbilun barim angdeng along. Sikari rong parkilun sosuji pare alun arjai long tanglo. Karbilun barim angdeng ke lapuan si kang toniklo. Lake akaspani dipu. Adun tu angdeng alitu malam sao pora pilate ajutik longpo.
1: কল করা ভাই প্লিজ ফোন কল করা
2: আন কোন ম্যাচ আছে নেকি
1: ঠিক তেনু পায় ধরা ভাই ব্যাংক লৈ যাব লাগে ককাক লৈ
2: ও ভাই বয়ক বেশি হলে রানার টু লাগে
3: ইসে ব্যাংকিং অত না লাগে
4: এনএউ টু আরবিএ কইছে সিনিয়র সিটিজেন্স আটাইটক আগত যদি আপনার বয়ক 70 তক বেশি শারীরিক ভাবে অসমর্থ আর আপনি ব্যাংক লৈ যাব নোৱাৰে তেনতে ব্যাংক আহিব আপনার সর লৈ আবশ্যক সেবা সমূহ লৈ তাকো অনিবার্য দরত
3: সিনিয়র আটাইটক আগত আরবিআই কইছে জানি লও সতর্ক হৈ রও
0: লকে আকাশবাণী ডিপু আদন্তু রাম থাইল নাং লামজের আংডে লামজের আংডে লং পিনিকে দেট পি কাপাঠু আরানি লাসে পাঠু পারং রো আকে নাং সৎ লাবং সপথাক ফান্ডার তেরন কেথান আলামজের আর্জেকশনা লাবং সলামজের কে তকবাং চেসং তেরন পাঠু পারং রো কেনাং সট লবং সলাম জিরকে আকাশবাণী ডিফু আলং পিনিসি কাপাচাটাকে চেংলাম তো তাং টার্জিসং লবংস আলাম জির

kechengsi nili kadukabe radio karjua ra do anaphanta ningkang samakardom pajeriglo pini nili lamjera jai meklong ke thanpon ji athe pilake sports phuthak se than pajermi ikpo sport mate kapathu parong rola ke ili madusita chini lasi sports ning ke hangpen anso se methang aphan ale lapen ki mesena bidi kelong ji aphan pura nili pathihek pen than pajermi ikpo কেচেংসি স্পোর্টস কপিলমাহ প্লোতে লাকে ইসি এ অক এবং কাচেফেরাং ই কেমেসেন আসাই চনসি ইনওয়েড লাপেন আফাই কে অং আংবং পুজিতামে ইসি আরন কেপাদো আতেং পেন কাপাথুরাপেট কাচার্লি কাচিং বাই জাকং আচিপি বিদি কাচিপাংচো লসনসে কাপ্রে কাপ্রে আনুতিনতা মাথাপো স্পোর্টস মাতে কাপাথু পারং রো আসন জংসি ইলি জংলো পুলোতে পেনাং দুজি চানসি বিচারালাম ফুটবল ক্রিকেট হকি বাস্কেটবল ভলিবল ব্যাডমিন্টন টেনিস সুইমিং লাপেন বক্সিং লাসানসি দোপিকলাং পুথত স্পোর্টস মাতে কাপাথু পারং রো কুপু আনা কেনাং সৎমা পুলোতে লাকে এবাং আর্জনা ফান কেপামে সেনজি আজা কং তা চেলং ইপো পুথত আর্মু কে অংবং সাই কে ক্লেম পুচিতামে ইংথির এট কেমেসেনা বিদি কাংচু আংথেক দোপো আদুন্ধু কেমাথা এ লাপেন কাথেরা কাফেরে কাবে আংথেক চেলংপো সংজাপো সংজাপি কেমানজি কাচারলি পুচিতামে ইসি কেমেসেনা যা কং চেলং ইপো কেপাথু আহিন আনসোসে কেথেক বিদি কাচেপাংচু লং পেন স্পোর্টস আহিন মাতে কেপাথু পারং রো কেমেসেনা বাংফু আবাংফি তামে মানপো লাপোহায়া জাকং কেলং জি আফান পুলোতে কাইকে তা জাকং জেফেরাংসি ইংটাংক্রিং পেন দো থাক নাংপো পুথত স্পোর্টস মাতে পাথু পারং রো কেমেসেন আবাং ফু মাতে আবাং ফি কাচেপামান জি আফান কুপি পি আসন পেনসি কাচেরে নাং জি লাপেন কুপুসন সি কে ক্লেম নাং জি লাতা চেথান লনাং সনসি কাসেলেট লাপেন কাইকে কাচারলি কেপাংক্রে আলার আর্নিওয়াং মাং এ হেনলো আকেনাং সট পুথত মেক কে জাং আপর কেপা জুম পেন মুতে আপর আতেং পেন সাং পামেলো পুলোতে এবাং আর্জন তা কেমেসেন আংথেক দোপো কিচু কিজুন আওত পুসিতামে কাইকে পাচিংবার ক্রি পেনসি চো জু নাংপো আথু গেদো জাংথু পাজুম পিক মাতাংতে জাং ফুট আসন আনকে কাইকে তা চেপাহেলোসি আকেমে দুমা কেমং কেচু হর কিজুন লাপেন আসন আসন এ অক আফান একাপা হেনো আসন আনকে চেরে নাংপো জংসি মাথাকরাংরা কেরেম পামিটমে পুলোতে আংথেক কে এ অক এ প্রাণ কেমেমে পাংচেংপো পাথু ব মাহুত লকলেট লকলি আসন জংসি ফোলো পুলোতে চেমাথাকরাং লাপুতা চকচে লকলেট লকলি কেসু জংসি চেতংলো পুলোতে টংসেকট পেন কেসু কাছেলাং জিয়া ফানসি চেথান ফিট নাংজি পুথত কেপাথু মাতে স্পোর্টস পুতং দেদা পোটসি কে রেম কে হাই কে আংথেক দোবেক লাসি রেমদেট পুরা কেপাথু কাং তনকক জে আকামাথা কাই কে তা আবেদেট নাংজি কে রেম আহুত লতা কে চকচে কে থেক থে আসন আন্তা কাচারলি ইলং আজা কংলো পুসি কাই কে নিং জিবি নাংপো লাপেন মেথাং আফান কাই কে তা আকাহে নু আসন আনকে চেমাথা পেট নাংনে লাসনসি পেনাং আন কাচেরে নাংজি ইলিতুম মাথা পার্শিক নাংপো লাপুসন জংসি মাং এ দোলো পুলোতে স্পোর্টস মাতে পাথু পারং রো কেথেক পেন্তা মেথাং আকাই বোরেং আসাই লাপেন আকাং তুই আংদেং কেলে জিয়া ফান্তা ওয়ারসাই কেমে আতওয়ার দো পু ইলি চিনি পামে লাসি লাবাংসো স্পোর্টস মাতে পাথু পারং রো কুমারাতুমা ফানসি কেনাং সট কেথে নাইমা পুলোতে লাকে রিসো এজাং মাতে ইউথস আতু মাফান লাপেন আর্টা কিজুম ক্লিমসমার আহুত পেনসি কেপাথু পারং রু আবে চিংহয় নাংজি আলাংতু মাফান কেপাথু পারং রু মাতে স্পোর্টস লাকে আনিং কাছে পারং আফান চট লাপু কালি স্পোর্টস লাকে ইসি কেথেদুং এ অক এবাং কাছে ফেরাং ই কেমেসেন আতোয়ার কেমাথা কেপাংচু লাপেন একায়ালং কেনাং সট কেচারলি কেথেক ই আওয়ার সাই সনসি কাইকে তা পাথুয়ারলো পুলোতে আর্টা কিজুম আতুম আফান মাতে ইউথ আতুম কাইকে কেবাং জিলাং আন্তা কেমেসেন আলে সি চেলংপো বন্তা আজহাক আতুম আফান ইলি থেকলং থাং আসাই কাবে আহুত মাতে স্কুলস ভেকেশন আহুত পুসিতা হেমারলো কাংনি কেবে লগ লগ মোবাইল কেবের আনসি আপর কেপাদাম লাপুসন্তা দো লাপুসন ক্লেম ক্লেরা হং বারডুন পেন আসন আসন কেপাথু সনসি ফুটবল ক্রিকেট সাইক্লিং সুইমিং লাপেন কাপ্রেক কাপ্রেক আকাপাথু আলং ক্লাম আলং পালে দুন

0: blue blote ningkarong puseta kacheprek angthek do lapen ok pranta mesen me etpo lasi sports mate kapathu parong ro lake arta kijumaka hut mate youths atuma phan kenang sot ke thenailo pusi hoklo lasi osomar apiapo thanbang atum schools along lapen hamphang along ke do anatum pusita me arta kijum also maratuma phan amethang aning ke hang kapathu kang tung along kachepa ok dunji aphan kaiketa ning parung dunangpo lapen anutin arta kijum atum aphan ke pathu parong ru awar sai kacharli lapen aphrang anso se kele dunji aphan kaiketa war sai ke me thonangji lapuson sports mate কপথু পারং রোহিন কেনাং সট কে থেদুং থেকলং সে আনসো সে আফ্রাং কেং কাম কিমি কেলে দুঞ্জি আফান পুরা ভারত আংকাং পি পুসিতামে কায় কে চে রক টক সে দোলো লাপেন স্পোর্টস আহিন আর ডি কে পং নং জি পুরা ন্যাশনাল স্পোর্টস ডে আর্নি কাতালন সুরিনীরা গৃহিণী আনিংকান পাই পাই ইংকয় রাশের ক্যাপ আর্নি পেন কাতালন পাংচেংলো লাবাংসো ন্যাশনাল স্পোর্টস ডে কাতালন কাপানং পন লাকে ইনুত হকি কাপাথু কে থেক পিক আবাংফু ইন্ডিয়া আংকাং পিতা নংনাম কাছেথাং ক্লং মেজর ধ্যানচান আলাংলি আমহাং কে থেক আরানি পেন পাচেতনসি লাবাংসো ন্যাশনাল স্পোর্টস ডে কাতালন পানং পিলো লাপুসনসি আনিংকানবাং পুসিতামে তালন বম ওয়াং বমলো আলাংলি মেজর ধ্যানচান হকি কেপাথু কে থেক পার পিক আজক আমেন বিনং পেন আনপার আকাপ্রেক কি ইর মাতে নিকনেম সিতামে চেলংলো লাখে দ্য উইজার্ড অব হকি পুহেনলো আলাংলি আজয়নে পেন অলিম্পিক আলং ইন্ডিয়া পেন হকি কেপাথু দুনাহুত পুসিতামে মেসেন মে এট পেন চুন দুনলো মাতে হাই দুনলো লাসি আলাংলি আসন আসন্তিন কাপাথু আলং পুসিতামে কেমাং পেন কাবর ই হেনলো কেনাংসত লাসি পিনিনেলি স্পোর্টস মতে কাপাথু পারং রো আপথাক পাথিহেক পেন কেথান কে লাপো আনথান পেন সি রেবিক চেকলো কারডং
1: লাপোয়ানা পোয়ানা লিতুম পিনি কে দেট কাপাথু আনি নাবাং সোবেন কাপাচেতন ফান্ডার তেরন পেন কেথান কাপাথু অপথাক লামজের আর্জেক লংটাংলো লাবাং সো লামজের কে তকবাং চেসং তেরন লাপেনতে লাবাংসো লামজিরকে আকাশবাণী দিপুয়ালং পিনিসি কাপাচাটাকে চেংলা লামজিরং ডেংকে লাপানসি কাংতনিংল লাকে আকাশবাণী দিপু আদুন্থুনন পরফাই থ্রক ইতাংল লাসিদাম থইল নাংলাকে আসামি সালামপেন কিষান ওয়ানি ইংডেং ইংকুং ক্রেগথম তাংতে আর্জুসেনা আসামি সালামপেন কিষান ওয়ানি ইংকুং ক্রেগথম

0: Lucky Akashbani Dipu. Jamaica bang lucky FM banner long pen megahertz paru sirata world sir cap news on ARF lapente res eba long ban tanal tum Jamaica arjoi long ji adun chuang deng nal tum malang so por up hilte arjo thik long po
1: goliye goliye kontho kunaz potitu ghore nijo gonona kora আমি লিখিম ভবিষ্যতর ন অধ্যায় আমার লোকপিয়ন আমার বিকাশ
2: লোকপিয়নের প্রথম পর্যায়ত গৃহতালিকা আর গৃহপিয়ন অর্থাৎ আপনার বাসগৃহর গণনা করা হব আহক নিজের অংশগ্রহণের ইয়াক সফল করুন প্রতিজন ব্যক্তি সংযুক্ত হোক প্রতিটি ঘর সংযুক্ত হোক আর দেশ আগুয়ে যাও লোকপিয়ন 2027 আমার লোকপিয়ন আমার বিকাশ
0: আদুন থু আং দেং দামিলো নাং লাকে কার্বি হিতে লং রেছিং হলালুন আং দেং লাবাং সং দেং লংকে চেং সিয়ালুন আর জিক থা ধন সিং তেরন লাপেন ক্লিম সমারা তুম কিলুন আলুন আলুন আলাম থে নে পি আলাম নে কাচিং হন চেন নাম লাবাং সলুন কে তকবাং কে হাই বি আর জিক সে নাং লাবাং সো আলুন

কার্বি দেলং রিচি হনালুন আং দেলং কিজু সিয়ালুন আরজিকা রাংসিনা সারপো কালচারাল গ্রুপ আতুম কিলুনালুন আলুন আলামতে ও কাং হন কার্বি দোয়ান লবাংসো লুন কে তগবাং ধনেশ্বর ইংটি তত আংটি আরজিস নাং লবাংসো আলুন

0: লোকপিয়লৰ প্ৰথম পৰ্যায় গৃহ তালিকা আৰু গৃহপিয়ল অৰ্থাৎ আপোনাৰ ঘৰৰ গণনা হ'ব। আহক আপোনাৰ সহযোগিতাৰ দ্বাৰা ইয়াক সফল কৰো আৰু বিকশিত ভাৰত 2047ৰ দিশে আৰু এটা খোজ আগবাঢ়ো।
1: মানে বাংজং সে পেয়া বুকে হোম এমব্রয়ডারি লাপেনা সনসনা পেকের জিয়ানিং কেহাং দো পুলোতে দীফু রং থারবে লং জয় কে পেনাং লিতুম হোম রিক তামে কাচিনি মু চজিয়া ফান মোবাইল নম্বর নের ক্যাপ কে থম সির ক্যাপ সির ক্যাপ সির ক্যাপ ফ হিনি হিনি ট্র কে থম
2: লাকে আকাশবাণী দীফু আদন্থু দাম থেকে লাং লাকে আসামিস আলু নাং দেং লবং সুং দেং লং কিচেং সিয়ালুন আর জৈথা জুবিন গার কিলুন আলুন আলুনা লামথে আখাকে দিয়া ততং টেয়ার জিসুন লবং সু আলুন

0: আমার লোকপিয়ল আমার বিকাশ।
1: লোকপিয়লর প্রথম পর্যায়ত গৃহতালিকা আর গৃহপিয়ল অর্থাৎ আপনার বাসগৃহর গণনা করা হব। আহক নিজের অংশগ্রহণে ইয়াক সফল করুন। প্রতিজন ব্যক্তি সংযুক্ত হোক, প্রতিটি ঘর সংযুক্ত হোক আর দেশ আগুয়ে যাওক। লোকপিয়ল 2027 আমার লোকপিয়ল আমার বিকাশ।
2: লকে আকাশবাণী ডিফু আদুন্থু দামথু লনাং অক্রানা যায় মেঘ আংদেং লাবাং সুদেং লং মেঘ দান কাচিপি আপুথাক ডক্টর লক্ষিমাই বেপি লাপেন হুটবাং হেলবেলিন তিমংপি আতুমাং বং চিউ চিপুত আর্জেক সেনা
3: লাকে আকাশবাণী ডিফু পিনি নেলিতুম মেঘ দান কাচিপি মাতে ইংলিশ আলাম পেনকে আই ডোনেশন পাবু থাক চিহু চিপুত পঞ্জিয়া ফানসি নেলিতুম লাদাক কাবর ই লাসি লাসু থাক ক্লার ডাক পেন রেডিও কার্জুয়া রাদা ফান কাপাচিনি জিয়া ফান পুরা কার্বিয়াং লওয়াং বং ইনুত মেঘ আনা থু কেলাং ডক্টর ফানসি চোফা পন ইগলো আলাংলিকে ডিফু মেডিকেল কলেজ আই ডিপার্টমেন্ট আলং রেজিস্ট্রার আর পু অত পেনসি আমি না সাই চেকলাম বমলো লাসো আর পু ডেং দিয়া ফ্রাংকে আলাংলি রিজনাল ইনস্টিটিউট অফ অপথালমোলজি গৌহাটী মেডিকেল কলেজ অলংসি।

0: স্পেকটেকলস বা চশমা
1: কেন
0: কাছে থা তুমি তা মেগা দান কে পিমেজি
1: কেন
0: লাপেন মানিয়া বাংজং সি কন্টাক্ট লেন্স সি কে এন লা তুমি তা মে পিমেজি
1: কালাম কালাম মেপি গালাম লো তাংতে ডক্টর নি লিনাং লি ফানো নি সন নে লিনাং আর জুথু ইগলাং তাংতে আ ও কালং গোপিনি থে দুং আ কিসু কিদু তুম লাসন তুম জে তা মে মেগা দান চি পি মেজি মা
0: মেক আদান বা কে আং লং পি নে আর জি দিং ক্লুই পেনা কেসো দো সিতামে পি মেজি সিতামে এসন সন নি আ কেসো দো আহলা সো কেসো

0: লোকপিয়লৰ প্ৰথম পৰ্যায় গৃহ তালিকা আৰু গৃহপিয়ল অৰ্থাৎ আপোনাৰ ঘৰৰ গণনা হ'ব। আহক আপোনাৰ সহযোগিতাৰ দ্বাৰা ইয়াক সফল কৰোঁ আৰু বিকশিত ভাৰত 2047ৰ দিশে আৰু এটা খোজ আগবাঢ়ো।
1: লাকে আকাশবাণী টিফু আদন্থু দামথৈল নাংলাকে কাপাথু আজামে গাংডে লাবাং সুয়াংডে আলং চেস কাপাথু আপুথা ইনু চেস কাপাথু আবাংফু স্যামসিং ইংটি লাপেন হোটবাং ফান্ডার তের নাতুমাং বং চিপুট আর জয়সেনা
2: আফ্রাংসি রিডিও কার্য আরাদ আনাফানস্তামে নিলিহেন পেন সুরি সুরি নিকাং সামাকার্ডম পাজের ইগল পিনি আজাই মেঘলং চিংকি চেথান পঞ্জি লকে চেস কাপাথু আফু থাকছে চিংকি চেথান পনপ লাবাংসো কাছিং কি চেথান পঞ্জি আফান পুরা ইনু চেস কাপাথু আবাংফু লাপেন আলাংলি কাপড়ে কাপড়ে আলং সামে কাছে রাব দুন্দ আলাংলি ফাঁসি চোফা পনল আলাংলি ম্যান লাকে স্যামসিং ইংটি পু লাসি আলাংলি সামে কাচোফা তেং পেন নন্দাক আকাশবাণী ডিফু সাহেম স্টুডিও লো মাইক্রোফোন আথেং নো লংসি দল লাসি আখাই নংলি ফান আফ্রাংসি আকাশবাণী ডিফু হিন পেন সুরি সুরি নিং কাং সামা কার্ডম না পাজারিক ল
3: কার্ডম
2: তাংতে আকেহাই এলিতুম কাপড়ে কাপড়ে কালাম চিংকি চেথানাম দে আফ্রাং নংলি হিন পেন চেথান একজিমা নংলি চেস আফুথাক ক আন চিনি দুন লাপেন কপি পিসি নংলি চেস আহিন কাছে রাব দুন
3: তো আপ্রাংসি নাংলি কার্যু আলাম থে পুথাক থাক থে আপ্রাং আকাশবাণী ডিফু আবিটুং আফানা কিরু পিপার পিগল নিলে ফান সামে লাপসন নাঙ্গে ফাপেন চিহু চিপু দা যায় মেঘ আং দেং নাঙা দেং পন্থে কাপট সে লালো জসমেট নিলি চেস কেপে থু আলং কাচিরাপ দুন পোলতংতে লালো জসমেট নিলি তামে ইনুত চেস প্লেয়ার আং পার্টা চেস আনসু সিং থুর পনাং জি পান নিলি কাচিরাপ দুন লাকে কার্বি আংলং ডিস্ট্রিক্ট চেস অ্যাসোসিয়েশন আলং তামে নিলি অর্গানাইজিং সেক্রেটারি লাপেন পাবলিসিটি সেক্রেটারি আসাই ক্লেম দুনিক বম লাপেনতে গ্রেটার দংমুকাক চেস অ্যাসোসিয়েশন আলং তামে নিলি জেনারেল সেক্রেটারি আর পুসি ক্লেম দুনিক বম
2: তাংতে এলিতুম কিচেংসি চেস আপুথাক নিলি এসনসনি আরজু পনলাং খাই চেস কাপাথু নং জি কে কপুসন ল
3: চেস কেপাথু কসং সি চার্লি নং ইমা পোলো জং তে লালো চেস অলং কে দো হরমু আন ইলি কিচিনি পাপ্রাং আকে নাং সট
2: কালাং
3: সনসি না চেস বোর্ড অলং স্কোয়ার কোয়ান সি দোমা লাপেন চেস কে পাথু ইয়ে ফান আপিস সন কোয়ান দোমা লাপেন আমেন কো সন সন মা লাইস দা মে কিচিনি কে নাং সট
2: তাতে কে নালি থান ল চেস কোয়ান দোমা মাতে লাদাক আবোর্ড অলং কো সন সন মা তা চিনি কে নাং সট পো তাতে নালি থান পাকলার জিমা কে হাইলা চেস আবোর্ড অলং

0: Pasal an ende titi halah bangke.
1: Oh.
0: Napen bliss tu bang bangke por komu chat po. Bisa dalam minit inkoi bak, minit krip po bak, lapo sang si batu chat po.
1: Oh.
0: Napen bullet bang bulote la bangke prap chat po time bang. 5 minute ba 10 minute lapo sang he, lapo sang si end po. Lalu ke batu ke lapo sang po. Apor ke batu thik ateng. Yang si ke batu jut kok bulote. Komat mak ke hai kerem. Lagi madu tami joyki pen chini po. Tami ke batu bom hut nali pan apor nang piateng pen nang lijong se apor jut kok lo ke hai ya position ke nang li dulu po pis tami nang li pan nang lijong se nali pan nang pek apor yang si jut kok lo pelote nang li ke batu bang remik det po
1: tante la apor ki piateng pen jut kok lo pelante ke batu bang rem det po bak apor ki piateng pen hai det lo pelante la bang ke hai le thot po
0: kalang la
1: tante ladak pupu ta apor pacihoman pen sikapat jut blonte ladak bang ke kosong sike lang po kolo bang sike hai kerem ladak appoint dong hisap po ma mate kopuson silang po dakke
0: apor bang ke bisaralam ghontai sia ke pathu bulote nali panda ghontai siang bipo opinion hanta ghontai si pipo
1: kalan
0: nali terek bom hor bang ke opinion anala time ke dam dilo du tip po nali ko an ma ke pathu ke panglen nali natla pan se apor dam bom po ke nali opinion jong si ke pathu bang prabjin bulote time ke dam bang lang li dam oidet po la la aposi ke lang joy ke dar bang time pen ke pathu bang ke lang joy ke la la
1: tangte a time pen ka pathu bang ke nang li than lo a por pen ka pathu bang ke pupu a por si lang po a por ki pi do rep lo inor phan jong si ghontai si plante inor phan sa me ghontai si la bang so ghontai si siang bong sa a por ke lang po jong si a ghonta ka li pen mate a por ka li pen a ka pre ka pathu plante ko pusan po
0: jasimet la tournament along bang la por si en der yanik det po a chess clock ri det po napen ini rong jo pathu bang a time bang ene det tik stam la bang nang li tournament long dun bulu te a time bang en vek po
1: kalang churolo nang li la pusan than paklar pon chule thar pot tangte puthot nang li phan arju pon thulang chess ka pathu ji a phan ke ifu tar lok pen se parting nang ji puse li tum chini ma du stam me la se ifu bang ke matha pa me ban se pathu dun po bon se tam me e bang mate physically e bang ke kupuson ka chi sik nang ji la pen ili tum physically phan kan hok la pusan ta do ma
0: nili theklong le la chess ke pathu ban se physically nat kan hok dukok ji puke theklong le la thema chess ke pathu la ke si is limit avi nang li bi hek ben mo saru sar hang an sami pathu me hormu pina a game pina
1: kalang
0: na suppose nili pinaan chetong lo ke pathu same saru sarhang same pathu na so harmu suppose physical ahin bang thang kana hoga be busini li point tu
1: tangte physical bang ke thang kana hoga be pen mentally hans same thang kana hoga be tangte iputar lok kapang chu pon ji phan chess ka pathu dun long anso si aprangi dun ji phan ke kuposan ka chesik poning ya ke
0: chess ke pathu kichi sig nangi pu bangala lo practice along me si bang pu nang li ko an ma practice lan si wang po practice nang kuson ma pulo dangte la jirpu jirpi tum bes tame pithu nang po la pende non lom ke joyki ping charli over side la online along online games tame adak tame practice me na ben jase met ke la methang jirpu tum ben la pen thek mochor tum ben ke pithu practice la hen lo jase met ke
1: tangte puthat arjutlang nang li phan tangte la chess kapathu ke cheng hut ke kolobang so amu katerex ke menai po ke
0: la ke pathu bang ke emithang kachi sik kupia move si dami ma la bang emithang si chema thap nang po athe ke dam cheng meji ke la lo pon ta move me la pen knight ta move me te knight bang ke pon aprang da arlu pon po si la knight ta dam un lo la pen si bang ke pon la dam un lan vela la semet e4 dam me d4 ta dam me la son he la pon bang
1: tangte puthot আজ জুলাং নাংলি ফান নাংলি গে চেস সিতামে পাথু বেরা বাং ফুলতে মা লাসি নাংলি চেস কা পাথু হু নাংলি মেথা ফান কুপি লগা চার জুজু কে নিলা বাং সো চেস তেরেক পেন তে হাই উনজি আপেন লা বাং সো চেস আমু তেরেক পেন তে নেরেম হক জি পু নাংলি মেথা ফান কুপুজন লগা জি সিগ দুন দুন কে কে
0: হক লো চেস কে পেথু বুলো তাং তে তার লগ কে পেথু পিনাক
1: কালাং
0: আপতসি তার লগ বাং পেনাং আন মাথাসি মুভ বাং কে পি বেগ নাং জি
1: কালাং
0: থে ইলিয়া পিস কি মুভ পেন anur ka opponent na bang kosona move si bang jima last time ke matha pandunang kok ji apen opponent na move bang det bena phi kupia move si alang rang thujima po pan sta me hini ke thoma achal alang phan munthi unna jakong dunang ji la pen me thang ta sonak thak lo opponent bang det pen

0: ikupia move si pidunji ma la saw move stame ile ining arlo matha pon man mate e brand la matha pon labang hini ge thom advance matha unangji la bulu te ile tum asabu ke pithu joy mushot
1: chorola ke nali putha than pachini bandhu pon tate nali phan putha arju chalang ile tum chess question se pathu nangji ma la pen chess along question son si power pulona kon ansi isia chess pen rd ke domal hai hoy ke ile tum je than laplo tangte labang so chess ka pathu ke কমেন্টু মালম পেলা খাই এলি তুম কাপাং চেং কে লাপেন কোনা পেন লাবাং সো চেস কাপাথু কাপাং চেং পলা নালি থান পাকলা ঠেকজি মা
0: চেস লাবাং কে ইন্ডিয়া আলং সে আমাং পাঠেক ল লাপেন জসমেট ইলি তুম কার্বি আংলং আলং মেন্টু পেন সে চেস পাথু পাং চেং মা পলো তাংতে নিলি চিনি দুন টেং বলো তাংতে কার্বি আংলং আলং ডিফু ক্লাব কিবি পন 1954 আহুত পেন সে চেস কে পাথু কার্বি আংলং ল নাং চি হুং পুসি নিলি হিন পেন চিনি দাম লাবাং ক্লাব লং সনসি চেস কে পাথু থেকে তুম চিংরুম সি সনসি চেস পাথু নং জি মাপু কাছে থান বেন সি লাবাং পাথু আলং আলং লাপসন কে পাথু আবা আংফু আবাং পিনাং দোবম পুসি নিলি হিন পেন চিনি দুন
1: চোর লাপেন ইলি তুম চিনি নন পিরথে আদাং পেন পুলো না ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়ন কে গুকেশ দমারাজু আলাংলি কে পিরথে আদাং পেন চ্যাম্পিয়ন আবাং ফুলো লাসি ইলি তুম তা কাবর ইদুন জিয়ে ফান আলাংলি এসন আন কাছে পালে দুন থেক জিয়ে ফান কে কুবুসন লখে এক্লাম নাম পোকে
0: আহলো চেস কে পাথু কসং সে আংসং লি দুন উঞ্জি মা পুলো তাংতে নাংলি আকে থেক লালো নাংলি চেস কে পাথু আকে থেক মাদু তাং খাং অনে
1: কালাং
0: পুসিনি লি পেন পুদাম জি আথেকে সংসে ডিস্ট্রিক্ট লং পাথু বম পেন স্টেট লং কসং সে পাথু দুন লং জি মা লাপেন স্টেট পেন ন্যাশনাল ইন্টারন্যাশনাল লং কসং সে লি দুন ইমা পুলো তাংতে লাই নাংলি আকে থেক সি নাংলি ফানাং পন বম পো
1: কালাং
0: আথে নাংলি মাদু ফান্তামে দাক রেকমেন্ড এন পন নাংনে নাংলি জং সি ডিস্ট্রিক্ট পেন স্টেট লং পাথু দাইম বলো তাংতে নাংলি জুং জুং লে পাথু দুং বুস্তামে নাংলি ফান হদাং পাথু দুন লংজি লালো লাসো পসি নাংলি জং সে থেক্স আরো বলো তানে নাংলি ইন্টারন্যাশনাল লেভেল আনস তামে নাংলি লিদুন উনপো
1: চরপার লখাই নাংলি থান পাচিনি পন্থু পদ তাংতে নহে জং নাংলি থান পন ল ইলি তুম কার্বিং লং লগ মেন্টু পেন সি চেস পাথু পাং চেং মা কোদাক সে কা পাথু মা নাংলি থান পাচিনি পন ল লাসি ইলি তুম কার্বিং লং আলং চেস কা পাথু হিন কে কো আন চি হুং ল লাপেন কো আন আকাং তুই লি দুন ল লাসামে নাংলি থান পাচিনি জি মা খাই
0: হক ল কার্বি আংলং লং স্তামে ননবাং কে কে পেথু পেনান কে চিংথুর লো বসি পুদামিং তু থেকে কার্বি আংলং ডিস্ট্রিক্ট চেস এসোসিয়েশন তুম আকে বর ই পেনে যক ননবাং কে কাপ্রে কাপ্রে কা দিম স্তামে সাব এসোসিয়েশন লাপেন চেস ক্লাব কাচিং পু দোলো লাপেন হালাদাক চেস কে পেথু কেচারি জিয়ে নিং হাং তুম স্তামে কেচারি দুন লং আবার সাইড দইগলো কার্বি আংলং ডিস্ট্রিক্ট চেস এসোসিয়েশন পেন আকাপ্রেক সাব এসোসিয়েশন লাকে নিলি আমেন পুপনিং তুং গ্রেটার ডংমুকাক চেস এসোসিয়েশন দলো লাপেনতে হানজাং লাংসো চেস এসোসিয়েশন দলো লাপেন হিডিপি চেস এসোসিয়েশন দলো লাপেনতে দেনারং চেস ক্লাব সিতামে দুইগুলো সন্ধ্যা থাকছে আকৌ পুথত একাডেমি হাই সিতামে কিচিংপু দু সংসিদাক এলি তো মাদুংহেত দুইজি সাইনিং বার্ড স্কুল লং সন চেস একাডেমি কাংপু বন্ধ লাদাখ বাংকে স্যাটারডে পেন সানডে আর্নি সি কে থান থান লাসি স্টুডেন্টস তুম মতে সোমার তুমি সি চারি দুই নিহাং বলো তাংতে লা একাডেমি লং স্তামে চারি দুনমে না লাপেন সন্ধ্যা থাকছে কাপড়ে কাপড়ে একাডেমি স্তামে একাডেমি লাপসন কাংপু জি আপান এলি তুম গাছি শিখ দুদু স্তামে আসাব ও টাকা পয়সা গাদুরে পুনাকক পো লাহাই আপেন মাসি নন মাতকে নিলতুম একাডেমি বা ইংপু পন লং রেগল অথেমা নিলতুম একাডেমি গাং পুজি ফান নিতুম অফিস অবে আহেম আবে লং নাতকে লাপেন লাবাং সপর হুদ নিলি পুইং তুং কার্বি আংলং ডিস্ট্রিক্ট চেস এসোসিয়েশন সিতামে কেচিসেং বাং 1985 নে 86 নে লম্পেন সিদোলো ওয়াইফিস দামি পিনিয়ার নি আন্তা লা চেস অফিস বাং নিলতুম আবেগলাং
1: তাতে একে নাংলি তুম চেস লা এসোসিয়েশন অফিস বাং আবে লাংপু তাতে কবুসন নাংলি তো হানাকা হুমরি নেন জি কে
0: নীলি তুম ফানাকা হুমরি বাং এলালো জাসমেট ননমাত কার্বি আংলং ডিস্ট্রিক্ট চেস এসোসিয়েশন লং মাইফু কি খিবম লাগে আকে হাই উত্তম টক বিচার লাপেন জেনারেল সেক্রেটারি লাগে আকে হাই কিরিসন ইংটি লাপেন দুথুইলাং নীলি বাংকে ননমাত ডিস্ট্রিক্ট লংকে অর্গানাইজিং সেক্রেটারি লাপেন পাবলিসিটি সেক্রেটারি আর পুসি ক্লেম দুনিক বম সি ননমাতকে লাপু চে কন্টেক্ট পেনসি না হুমরি না কপু লামকে
1: মিসেন ওকে নালি তুম কেবাং জিলাঙানি বাংকে অফিস তামে দপু পসি নিংথি দুনল
0: লাপেন নিলি তুম কার্বি আংলং ডিস্ট্রিক্ট চেস এসোসিয়েশন তামে সাইহেম দোবেক নাংজি পয়জয়নে নিতুম তামে কে

0: tentang 2024 ini kan karbiang long autonomous council CEM Dr. Tuliram Rohang long chingchichit hanam pen alang listame nang chedon nun lo lapente ani tumstame plan lapen diagram haistame ne tum submit dam lo la se pradin ben ne tum han la bang so sai hem nang pipo busini li tum ningit hetame doiglo nona bangke
1: me pick lock hen ali than pachini pot la se ning thela nale tum asai hem mate office ta me prabjin pen longpo mate dopo busi ning thela athe office hem ke do ke ken answer je semet ka humri dam je ke majok nan sita me sai hem nong si humri dam je la posi do ong me ong po la pen do ek po busi ning thela tangte puthot arju thule tharlang nang li phan nale tum association pen mate nangli tum kapatir pi pon pen commentum alomsi bangso chess tournament punon mate chess nane workshop punon nane school charli samar phan ke than pon punon lapuson kapathik pon mate kapaddo pon ke commentum alom lo kai
0: ahlo nili tum la karbiang long district chess association pen aning kan wangs tame lapuson ke pathu bi pon ver asi ke dam tang aning kan tame all karbiang long district chess championship bi pon lo hanjang lang so long si nili tum bi pon apen kaprek tournaments tame nitumla district pen tame organize lapen sub association hoi pen tame nitumla pson organize pon dudu lapse lapen achik lo pi achik lo si bipon ma polo tangte labangke nitum hot pon pidetik labangke ene jasmet february march but december la son alam tame nitum langpon po bipon po thema kaprek kaprek dim long tame ki pethu dukok ritik asam long along kaprek kaprek dim chess pethu ki bi dovik vik khoda bang Assam long bang ke pathu chihung pik chess pathu chihung pit tame ile tum karbiang long source tame hadak pathu dun o apen nong is tame ke long dun do lo ponta ile tum karbiang long district long bang ke chess ke pathu ning kan segment patahini ke thom la pon si organize un chot na la
1: tangte ning kan seg long pen ke patahini ma batai ke thom si organize un chot padopon un chot tangte kapa ong ji phan mate batai photrok kapachun pon je phan ke nang le tum kachi sik pon do ma ke hai la pen kobuson la nang le tum ke klem pon poke
0: ahok lo jasimet ke chess ke pathu kosong si ing thur pon un ji ma bolo tangte ile tum ke lalo karbiang lo autonomous council phan si chong hong prong son si doi kolo thema jasimet ke asia game organize bolo tangte penang na tangka nang kok asi non la ningkan segmen petahini ke thom organize ta me rata tum nang support dun nang chirung dun pensini tum organize un chot la pen karbiang autonomous council tum sta me nang chirab dun lo nang chirab dun debe puni lo tum nang chirab dun pensi un bom lo ansu si alang tum karbiang autonomous council pen nang chirab dun bolo tang deni tum asiklu jonwang ta me organize un deji la la
1: চোরপার পিক লক হ্যাঁ না লিলা পছন্দ থান পাকলার পন্থু পথ তাঁতে পুথত আর জুজু লাং নাংলে ফান এলি তুম চেস কাপাথু পেন কে মেথাং পেতার লক ফান পুনন এবাং আফান পুনন কপিয়ালে চেলং পয়লি তুম
0: চেস কাপাথু আলে পুলো তাঁতে জাসিমেত নিলি কিপু বাপ্রাং জিকে বাং গেলাল নিং কি দিং নিং কি দিং বাং পেনান কে নিং চেপা নিং দিং উন আথেমা চেস কাপাথু পুলো তাঁতে আপর এন ও
1: কালাং
0: ইলং ওয়েট আদিম নাংলি one hours two hours three hours da menang li ingni det un apolsi nang li kichipan ning ding una jakong longji lalo nasi jasimet uwe gimia tum la logo charli atum phan bangka ali thepik pusini li pudaming tum athema logo charli bulo dangte penang ana por ke enang kok ji one two hours ke ingni veg nang ji
1: kalang
0: bulo dangte labang so kichipan ning ding una jakong ke jasipa thu pen long un pusi pudaming tum athema logo charli থেকচাৰ থেকচাৰ তুমি আমি লগুচাৰি আনিং চেপা নিং ডিং পেনে যাওকচি মেচেন মেচেন আৰে জাল লং উন
1: কালাং
0: লালো চঞ্চি এ পি এছ চি এক্সাম আলং কি উন্দু নতুমি লাপেন ডেট হায়াৰ ছেকেণ্ডেৰী পুনন মেট্ৰিক আছাত লাং পুনন মেচেন মেচেন আৰে জাল কে লং তুম বাংকে কেচাৰি আনিং চেপা নিং ডিং পেনে যায় নিছিল তুম মেচেন মেচেন আৰে জাল চেপা লং উন আছে চেছ কেপা থু পেনে যাওক আলং তুম লাং চ নিং ডিং বাং লং উন পুচি নীলহীন পেন পুদা নিং তুম লাপেন জাচিমেট চেছ কেপা থু পেন আলি খেলংজি পুলুতং তে লালো নালি নালি কাইলং প্রবলেম কে বাং নালি কোসং জি চে সব উনজি মা লাবাং সো জাকং সামি নালি চেলং উনজি আথেকে চেস কে পাথু লং সং লো জে নালি ফান ওপেনেন বাং প্রবলেম সিনাং পিলক জি
1: কালাং
0: নালি চি ডিফেন্স নং জি প্রবলেম না পি হুত তাংতে কোসং সি লা সো হুত নালি প্রবলেম আলং চি ডিফেন্স দন পো লা সো উঠাক সামি নালি পিনান কে দাক মাথা পনং কক জি লা পেন্ডেট চেস কে পাথু পন আজক মেথাং জুংজুং কে মাথা পেন কে ক্লেম উনা জাকং নাংলি চেলং উঞ্জি পুসিনেলি পুংতু আথেকে চেস কে পাথুলং ওপেনে নাফা নাংলি কোসংসি কে পারে

0: জিমা বা কোসন চাল গেদাম মেসিন আংলি ওপেন এন্ড ফান পাথর নিদে জিমা লাই হাইস তামে আগেন তিন লং আমুফ তিন লং সে কাপ্রে কাপ্রে আইডিয়াস মুখা চিপাতু জয় দু
1: কালা
0: আপসি নাংলি ক্রিয়েটিভিটিস তামে দাক জুং জুং আলে থেউজি বুসি নিলি হিন পেন পুদামিং টু লাবেনতে নাংলি নাংলি মেথাং ফান কোসন সি চি কন্ট্রোল নং জিমা ভয় হাইস তামে নাংলি দাক চারলি পন লং জি নাংলি কোসন সি চি কন্ট্রোল পন জিমা পুয়া লতং তে লালো নাংলি ফান ওপেনেন বাং কাপ্রে কাপ্রে কা মুভ নাং পিবে না জক নাংলি ফানাং পালু বুপ তাহাই হল সপ নাংলি কেচেরে মেঘ লাপসন নাংলি চিলং উঞ্জি থেকে নাংলি ফান পেনে আপিস নাংলি ফান আকি জয় পেন নাং পিডেট নাং পা চলং দেট লাসন দু তাহাই তামে লা আকি জয় হরমু চোদেট পেন নাংলি গুপি আকি সুং দুজি মা লাই হাইস তামে নাংলি মনে তা আলাইফ লং লাপসন দা দুদু লাসি লাই হাইস তামে চারলি বনলং জি লালো লাপেনতে আকো দু থুলাং নিলি নাংলি পাওয়ার কে দো হুত নাংলি জাকং দো হুত নাংলি ওপোনেন্ট ফান লাং প্লট পেন নাংলি পেথু বলো তাংতে নাংলি ফানা কিসুং দো কক জি তে নাংলি মনে তুম আলং লসং সি দুদু যে পাওয়ার দো হুত বা ইরেদেং আসন মুং চকলিম হুত কে মাথা প্লট আসন দো কবতি মন্তা মেলা সো হুত হ্যালো ওপোনেন্ট দুঙ্গে চান্স নাং গেন জি কসং সি আলং ফান লাসো কিছু ডিফেন্স দুঞ্জি মা মতে আলং ফান কসং সি রিভেন্স এন দুঞ্জি মা লাপসং সি ওপোনেন্ট দুং বাং পোস তামে লাসো হুত বাং কেলি তুম কাচি রে পেন কে দুদুন কেনাং সরলো নাসি লাহাই হুইস তামে লি তুম চার্লি পনলং জি লালা লাই হ্যাঁ হ্যালো নিলি নন মত থান পনি জি
1: চোর পারল খে পুথত নাংলি থান বা চিনি থে উপত তাতে পুথত আর্জু ছিলাং নাংলি ফান ইলি তুম কার্বি আং লং লং পেন কে নন মাত কে কমাসি চেস কাপা থু হিন মতে চেস কে থেকনা এবং ফু নং নাম চে থাং ক্লং মাকে
0: ও নন মাত ইলি তুম লা কার্বি আং লং ডিস্ট্রিক চেস এসোসিয়েশন পেন কে পাতির পিপন অল কার্বি আং লং চেস এসোসিয়েশন লা 2025 আ চ্যাম্পিয়ন লাবাং কাকে হাই কিরিসন ইংটি লাংলেসি চ্যাম্পিয়ন লা
1: ও আলাং লাইসি না না মাটকে ইলি তুম কার্বিং লং লং কে চ্যাম্পিয়ন লা
0: কালাইং লা
1: তা চরল ওকে পুথত নালি ফানচু নিরি আলাম থেকে লা পুলো নন কেবাং জিলাং ওয়ে কি মিয়া তুম ফান মতে চেস কাপাথু নিং হাং পে কাবাং ফু তুম ফান নালি কুপি থান পাচি নি দুনিং তুম লকে
0: আহক ল চেস কে পাথু কে চাউলি কে নাং সট কালাং পুসি নিলি হিন পুদাম জি থেমা মহেত জং স্তামে নিলি থান পনিং ল চেস কে পাথু বেনা জক ইলি তুম নিং কিচি বিউন জাকং মানে মেমোরি হেদি লা নিং কিচি বিউন জাকং আবাং থেউ পুসি নিলি পুদামিং তুং লাপেন জাসমেট ম্যাথমেটিক হেদি ক্যালকুলেশন মুখা
1: ও
0: আলাবাং পেনাং লং উন আথেমা ক্যালকুলেশন কে লাসন ল যে ওপেন এন মুভ কুপিসি বাংজি মা কসং সি বাইং মা লাপেন নেলি কোনাসি তেরেক জি মা লাপেন লাতেরেক দেত পেনা ফি নেক্স মুভ মাংকে নে কুপিব মা লাই হাই ইস্তামে মাথা পনাং কক আপসি ক্যালকুলেশন হিন দা পেনাং আন কে থেক্সের থেক্সের আটম মাংকে ক্যালকুলেশন মে ও আপসি লো গেছিয়ারলি স্টুডেন্টস আটম মাংকে লা জাসমেত চেস কি পাথু পেন পেনাং আন আলি লং উন পুসি নিলি হিন বিন পুদামিং টু
1: চোরপার লক্ষে নাংলি লাপসন আর ডি গেদো আলামজির থান পাকলার পন থেকে পট লাসি আলাংলি লাম থে কার্জুলং আরাত দো আনা তুম সামে আর ডি পিপন পো বসি নিং থেলো তাংতে একে হাই পিনিলি তুম কাচিং কি থান বাংকে পেনা আন চিংকি পলং লো পেন কেলে দাম দে সামে দো ওলাং পয় ফিট সামে আপর একে পা থেক পিদো কক আপর বাংকে নন কে চকলো লাপসন সি নিলি থেকলং লাপসি মোকে বাং জিলাং আর নিকা প্রেগা হলে এলি তুম পুথত আন সোসে আংতন বেন কা চিনি ফ্লির জিয়া ফান চিংকি চে থানো না কে হাই
0: আকাশবাণী ডিফু আবিতুং ফান নিলি পেন আকেরো পিপার পিগল থেমা চেস আপুথা কোয়ানা ইম্পর্টেন্ট দোমা আপেন বেনিফিটস মোকা পিপি দোমা পা হাই হাই আলাম থে পুথাক চিংকি চিঠা নাং মানে চিহু চিপুত নাং পালাম থে পুথাক নিলি ফান্স তামে নাং কে হাঙা পট আকেরো পিপার পিগল
1: নালি ফান্স তামে মোকে বাং জিলাঙানি আনসোসে ক্লেমে দামে জি ফান লাপেন চেস কাপা থু হিন আনসোসে আকাং তুই কেলে দুঞ্জিয়ে ফান সামে নিলি তুম আকাশবাণী দিফ আবিতুং হিন পেন সামে হিরজুমে পিপাজের দনলা তাংতে একে হাই পিনি লিতুম চিংকি থানকে লাপানলে রিপ ইগলনা
0: কার্ডম
1: লাসি পিনি আলাংলি পেন চিংকি যে থানকে লাপানসি কাংতন ইগল কার্ডম
2: লাপান পোনাং লিতুম কাপাঠু আজা মেক লাবাং সং দেঙ্গলং চেস কাপাঠু আপুথাক স্যামসিং ইংতি লাপেন হুট বাং ফান্ডার তেরো না তুমাং বং ছিউ চিপুট আর জৈ লং তাংল ছিউ চিপুট আং দেঙ্গে লাপানসি কাংতন ইগল লাকে আকাশবাণী দীপু ইসন কেনাং সাদ আলামজির আর জৈকা পলিথিন লাপেন প্লাস্টিক হরমু কে এন পেন চেপাহে লো নাংজি পলিথিন লাপেন প্লাস্টিক হরমু কাছেপারে ডেং অজয়নি তমন্তি ফ্রিন দং চান লাপেন লাংবি আন্তা চিহু এলো পলিথিন লাপেন প্লাস্টিক হরমু আন হেমকম হেমরায় লং ওয়াথাপ থেরা এ লং আদিম হিলে খুড়া হালা দাকসি ওয়াদাম ইক নাংজি কালিতে মেথডসি

0: অধ্যায়, আমার লোকপিয়ন, আমার বিকাশ।
1: লোকপিয়নের প্রথম পর্যায়ত গৃহতালিকা আর গৃহপিয়ন অর্থাৎ আপনার বাসগৃহর গণনা করা হব। আহক নিজের অংশগ্রহণের ইয়াক সফল করুন। প্রতিজন ব্যক্তি সংযুক্ত হোক, প্রতিটি ঘর সংযুক্ত হোক আর দেশ আগুয়ে যাও। লোকপিয়ন 2027, আমার লোকপিয়ন, আমার বিকাশ।

0: চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইডু পুতেমাতি হ
1: এ লাদে আগলে আমি দেট সেলাংমা আ যত্ত দলো
0: কুপি পিলো কাপাচে থাং মে আসন মুংকে
1: কাপাচে থাং মে আসন আনতে দো পিকলো আর জুইক নয় হো মাই মিটিং কে দোজে আর নি আলাম পাংরি পাংদন আদামা সারার নি মাহাঙ্গে থে কাবিরটা কিথি কে চাঙা বিরটা কে জ্বর কে নাম আলাম কুলার কি মি কাং পু বিরটা হেম কি মি কিলুট আর নি চজুন চমাঙ্কান রং কেয়ার আর রঙাজে বিহু ক্রিসমাস নিংকান কি মিয়া হিরজুমিক কাচিপিয়া বিরটা লাপেনান পারাতা আসন আসন দোপ পিগলাং
0: এন্তে কোসন লপাচিনি প কোদাক লকা হুমরি দাম নাং জিকে
1: লাদাক ল আকাশবাণী দিফুয়া লং ল মেনা জং সেদাম দে পুলতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 আলং লে চিংকি জেথান বা প্রাংতা চকজি
0: বা আওয়ার সাই কে মেতা নীলিতা চো এন্ডো নাং সিলাং
1: ভাঙিক নই লাদাক আকাশবাণী দিফুয়া লং
2: আদন্থু আংদেন দামিল নাং লাকে লামজি রংদেন লামজি রংদেন আলং কিছু কিজো নামো আট কাছিলান আকে নাং সৎ লাবং সপুথা হেলওয়েলিন তিমুং পি কেথান আলামজির আর জেকসেন লাবং স আলামজির কেতক বাং আদনিস তিমুং লাপেনতে লাবং স আলামজির কে দাক আকাশবাণী দিফু পেন কাপাচাতাক ইচেংলাং ততাংতে আর জেকসেন লাবং স আলামজির
3: কিছু কিজুন আমা অত কাছে লার কেনাং সত আন লাপেন কিছু কিজুন আসন লাকে মনির আকায় আলং কিরিং ইজিয়া ফান ইসি কেনাং সত নে যাতন ল কিছু কিজুন আসন জং সে আবে পুলোতে মনির আতুম রেং আমাত সে উন এ লাকে ইলিকা তো কবেতা কাছিনি এত আলাম ল আন কেনাং সত আহর মু ল পুসেতা পিরঠে আথা আলং কে অং দুং মনির আতুমকে কিছু জিয়া ফান কাদুরে লাপেন আন ই ওম কিছু জিয়া ফান দা কাশিক সাক লাপুসন দো ওলাং সন থাক থাকসি কিছু কিছু না হরমু পুদাম ল নাং আন পুনন হান পুনন অক মাতে হিম হেহুই পুনন সেটামে আর নিভাং তা

Hua ot abang ili che var vek nang ji ili jong se ki chu che an ta thek pulote i ok phan ta mesen ji la pen ka chu hek ka chu hor ta ang kleng bi chet po pot si an han ki var se ta me ave det po ki chu a ot se ta me chu su su pu ga li det si chu pa ju lote i phan a ki me ta do ili jong se chu pa ju lote i ok phan ta mesen la pen kang krang se ta chi chi ni pa me ji কিচুয়া হরমুলাকে কপানা হক ফান কালি বনতা ই অক ফান যা কং নাকি পিয়া জাতন পুইলি আনু তিনটা মাথা পামে লাপেন চিনি পামে নাংজি ইলি জং সে কিচু চে আন তাত পামে আপরাতেং কিচু কিজুন ফান আপর চিপি লাপেন কিচু নাং জে আতেং পেন চু পামে জুন পামে ল পুলোতে লাকে ই অক প্রাণ ফান আকি মে দো পুথত ইসন ইলি গাচারলি বেগ নাংজি আসন লাকে হান কি নাম পাং তার হেনল পেনাং আনা তুমা হেম তুনকে হিথি কুলা দালং থেকলক আলিং নাম হুপ হুপ পো হেম কেনাং জি পেন আন পার নাম উ পো লাপেন হেম আলং তুন তং উন এয়াকু ক্রেং এট কালিতে থু পাং তার দেট লাপু দো ও হান নাম দাম দে ফ্রাং কুপিয়া হান সে কমেন তু আপর কি তুন জিমা হান থাং কো আন সি ইফং আন কি চুয়া হুট কি তুন জিমা লাপেন কমেন তু সে কি তুন জিমা লা চেলাং পামে চিতক পামে পেন সি লা সো তেং পেনসি হান তা চুনাম নাং জি সন থাক থাক সি হেম তু না ফারমান হিথিয়া লং হান নাম দাম দে ফ্রাং নাংলি হেম আর লো কুপিয়া হান সে কি দুলাং মা কুপিয়া সন সে কি ইক টাং লো মা লাহাই লাং পা মে আ ফেসি হান সে তা মে নাম দাম নাং জি আন লোতে হান কি চাম সে তা মে না হক হেলো হান আন চু দেট পেন জং সি আ হিন্দু কক পুলোতে লাভার ফিট ফেডেড্রা বি পা মে পেন পুথত কাপ্রেক আসা না হুট পানা হক হেপিন পেন চু পন্ডেট নাং জি মনি তুম আন মাতে কিচু কিচু না হরমু আফান মান কি পি লা পেন কাং হন লাকে বেহেক পেনসি চার্লি বেগ নাং জি আন হান কি বার কাপানা হক লাকে কি মেসেন আসাই কালি পু বেহেক পেন ওসুমার তুমা ফুয়ালং আপিয়া পুয়া তুম লোকা চার্লি আ হেম আলং লো থান বাং আতুম হৈ হুই সিতামে থান বেগ নাং জি মেই থে আ হুট সিতামে হর হুপ হুপ পুকালি দেট সি কাচিরে পেনসি কি হেক কি হর আসাই সিতামে ক্লেম নাংজি কিচু কাচি আন তাত মাতে কাচিরে লাকে ইমিথাং আফান ইদুক কাচিং হই লাপুকালি লাপেন নাংলি ইংক্রাং চিত কিচু পেনাজক নাংলি ফান থাং নাত কানা হক তা আবেদাজি কিচু কাচি আন তাত লাপেন ইংক্রাং চিত পেন কিচু লাকে ইলং কি দু আসন আফান মান কি পিয়াং থেকলো লাপেন ই অক ইপ্রাণ আফান তা মান কাচি পি লাপেন কাচিং হন আং থেকলো ইলি জং সি ইলি কো আন মা কিচু জি লা আন সে চু হেক চু হর চট লাপেন চু চট পুলোতে লাকে ইসি মান লং মে মে আং থেক বিনং ল কিচু কিচু না সন কাপানা হক আ অত ফান ইলি চে সং জি পুলোতে লাকে নাংলি আন কিচু আহুত নাংলি নিং কামাথা লাপেন নাংলি কাচু হেক কাচু হর আলং সিদু নাংলি ওয়ান আলং ই ওম ভেদ আন লে নাংলি ওয়ার সে তামে কি ওয়ার ল নাংলি ই ওম আন কি ওয়ার আলার কাচু হেক চে পাজুম চেট পুলোতে লাসোয়া আন ই ওম লাকে ফুলে আর লো কানা হক হে আসন বেন সে দুবেট পো ইলি কিচু চে আন তাত পে মে পেন কাচু হেক কাচু হর আং সোম পেজুম হেক লাপেন আসান তিন আ আন আ ওম তিন সেতা আনাম সোদাক পু ইলি মাথা লোতে ইলি তুমা অক প্রাণ সেতা মে মে লাং কানা হক সেতা মে ইং আর লাং লাপেন আন কি হুম আফাই সেতা মে পেরথে আলং সেতা মে নাং জুম লাং পুসি নিলি মাথা কার্ডম লাপানা পড়া নিতুম লামজি রং দেং আলং কিছু কিছু নামো আট কাছেলার কিনাং সাত লাবাং সো আলামজির হেলবেলিন তিমুং পি কে থান আর জে গলং তাংলো লাবাং সো আলামজির কে তক বাং কে আদনিস তিমুং লাপেনতে লাবাং সো আলামজির কে ডাক আকাশপানি দিফু আলং পিনিসি কাপাচিতা কে চিং লামজি রং দেং কে লাপানসি কাং তনিক ল লাকে আকাশবাণী দীপু এসন কেনাং সটকা পাচানী আলামজির আর্জিক থা আকাশবাণী দীপু অজায় মেঘ কার্যদঞ্জি আফান আনি বাংটা আদা পরফাই ট্রক্সি রামিনিট ক্যাপ পেন পরফাই সির ক্যাপ আন লাপেন আনি কাংসাম পরফাই ফো পেন পরফাই থ্রক রামিনিট হং ক্যাপ আন আকাশবাণী দীপু অজায় মেঘ ইউটিউব লাইভ স্ট্রিমিং আকেরা পেনাল তুম আর্জলং ইচি লাপেন আনপাড়া তা আকাশবাণী দীপু অজায় মেঘ খেদ আন কার্যদঞ্জি আফান আদা পরফাই ফো রামিনিট ফো ক্যাব অপর পেন আজু পরফাই ক্যাব আন এফ এম বেন আলং পেন মেঘাহর্স ফারুই সিরা তকবরা সির ক্যাব নিউজ অন এআইআর এপ লাপেন তে রেস এপ আকেরা পেন তানাল তুম

আর্জলংজি নাপেনান পড়াতা কাছিনিজি আফান ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ইউটিউব আলং পেন্টানালতম আকাশবাণী ডিফু আলং হোমরি দামিক দামে কেনাং সটকা পাছিনি আলামজিরকে লাপানি চল রেডিও নাকার জুদুন কাছি হনারাত নন স্টুডিও ঘুরিয়া পর আজ পরফাই সে ক্যামেরামিনি থক ক্যাপ প্লেনসি ডক ডক লাসি নাহলে তুম কার্বি লুন থাক আংডে আলো আসন সন আলুন আর্জুল লবাং সব কার্বি লুন থাক না তুম মালাম সব পরফি সে আর্জেক লং জি